0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হঠাৎ তুমি হাত বাড়ালেই বাতাসে আর পৃথিবী থেমে গেল কোনো একদিন।

আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, প্রেমে পড়ার কি কোনো বয়স আছে? এই প্রশ্ন কিন্তু অনেক সময় ওঠে। এক কথায় বলতে গেলে উত্তর আমি দিতেই পারি যে না। মানে একজন মানুষের ভেতর প্রেমের অনুভূতিগুলো যখন প্রথম জাগ্রত হয় কিংবা যখন সে এই ব্যাপারে সচেতন হয়ে ওঠে, তখন থেকে কিন্তু সে অবচেতন মনে নিজের প্রিয় মানুষটিকে খুঁজে বেড়ায়। যেমন শেষের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে লাবণ্যর সঙ্গে দেখা হওয়ার পর অমিত রায় বলেছে যে সেই শৈশব থেকে সমস্ত দিন যেন অবচেতন মনে তোমার পায়ের শব্দ শুনে আসছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই, শেষ পর্যন্ত এসে পৌঁছলে তো আমার জীবনে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু লাইন আপনাকে পড়ে শোনালাম শেষের কবিতা থেকে।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

হ্যাঁ বন্ধু, প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, প্রেম নিয়ে কথা বলতে গেলে অবশ্যই যে কবিতার কথা বলতে হয় সেটা হচ্ছে বনলতা সেন। বন্ধু, বনলতা সেনের দেখা পাওয়ার জন্য হাজার বছর ধরে পথ হেঁটেছিলেন কবি জীবনানন্দ দাশ। তিনি লিখেছেন যে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

মাসিমার অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, গ্রিক উপকথা অনুযায়ী প্রেমের দেবী আফ্রোদিতির ছেলে দেবতা কিউপিড যখন কাউকে লক্ষ্য করে তীর ছোড়েন বা কাউকে তীরবিদ্ধ করেন, তখন ওই মানব কিংবা মানবীর ভেতর নাকি প্রেমের ক্রিয়া শুরু হয়। আবার বিজ্ঞানীদের মতে মানুষ যখন প্রেমে পড়ে তখন সে একটা ঘোরের মধ্যে থাকে, আর এটাকে বলা হয় অবসেশন পিরিয়ড। মানে এই ঘোরের সময় যদি আপনি তাকে তার ভালোর জন্য কিছু বোঝানো, সে কিন্তু বুঝবে না, কারণ যে তার কিন্তু সেই ঘোরটা চলছে, তার কিন্তু সেই অবসেশনটা চলছে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে গল্প করতে আবার ফিরে এলাম। আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যে কোনো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রত্যক্ষ যোগাযোগ বা দেখা হওয়াটা কিন্তু খুবই জরুরি। প্রথম দর্শনেই প্রেম বা লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা কিন্তু খুবই চালু আছে। তবে এটাকে প্রেম ঠিক বলা যায় কি না, এটা নিয়ে অনেকেই অনেক কত রকম কথা কিন্তু বলে থাকেন। আগেকার দিনে একজন আরেকজনকে না দেখে শুধু চিঠিপত্রের মাধ্যমে বা লেখালেখি সূত্র ধরে প্রেমে পড়েছেন এমন নজির কিন্তু বহু আছে। তবে এসব প্রেমের স্থায়িত্ব কিংবা পরিণতি বা সফলতার ইতিহাস খুব বেশি হয়তো নেই। প্রেমের ক্ষেত্রে দেখা হওয়াটা যেমন খুবই জরুরি, তেমনই প্রেমের বহিঃপ্রকাশ তথা ভালোবাসার মানুষটিকে মনের কথাটা বলতে পারাটাও কিংবা জানানোটা খুবই জরুরি। মানে শুধু প্রেম করেছি নিজের মনে যদি কথাটা রেখে দিই বা অন্যজনকে যদি বলতে না পারি, তাহলে কিন্তু প্রেম শুরু হওয়ার আগেই প্রেমের মৃত্যু ঘটবে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি, খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
3: সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পথ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল শুনিল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ছঞ্ছা তড়িত শিখায় মেলিল বিপুল।

বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মুদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ

রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আশি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একধারে তাহার চরণপান্তে। নিতারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ।

0: মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, এসেছ তুমি ও গো দয়াময়। শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা।
1: হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

தாய் தாரரா அன்புனகி அலுகுல பெடையனி গাছ থেকে টুক।

চারিদিকে নীল জলরাশি, মাঝে কয়েকটা দ্বীপ, বেশ বড় দ্বীপগুলো, আর বেশিরভাগ দ্বীপগুলোই ঘন সবুজ জঙ্গলে ঢাকা। ফ্লাইট করে আন্দামানে, মানে এই দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে নামার সময় উপর থেকে এরকমই দেখতে পাচ্ছিলাম। আসলে ঠিক দুর্গাপূজার পর এই সাত দিনের জন্য ঘরের কাছে আন্দামান ঘুরতে যাওয়ার প্ল্যানটা পুরোপুরি আমার নিজের মাথা থেকেই বেরিয়েছিল। আর তারপর ওই গ্লোব অল ইন্ডিয়াকে সে কথা জানাতেই ওরা সমস্ত ব্যবস্থাটা ঝটপট করে দিল। আর তারপর ব্যাগ গুছিয়ে সোজা এয়ারপোর্ট, প্রায় দু ঘন্টা পর এসে পৌঁছলাম পোর্ট ব্লেয়ারে। এই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুব একটা বড় না হলেও এখানে কিন্তু যাত্রীদের ভিড় দেখলাম বেশ ভালোই। আসলে এশিয়া মহাদেশের পর্যটনের ম্যাপে এই আন্দামান আর নিকোবরের জনপ্রিয়তা বেশ উপরের দিকে। বে অফ বেঙ্গলে প্রায় 570টা মতন দ্বীপ নিয়ে গঠিত এই আন্দামান দ্বীপপুঞ্জ, ভার্জিন ম্যানগ্রোভস এবং ট্রপিক্যাল রেন ফরেস্ট, সাদা বালির বীজ আর পাম গাছের সারি, এটা যদি আন্দামানের একটা দিক হয়, তাহলে আরেক দিক রয়েছে ইতিহাসের ছায়ায় ঘেরা সেলুলার জেল। এত সব আকর্ষণকে এড়াবার মতন শক্তি আমার নেই, তাই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখা মাত্রই মনটা একেবারে খুশিতে নেচে উঠল। এয়ারপোর্ট থেকে বেরিয়েই পেয়ে গেলাম একটা ট্যাক্সি, আর তাতে করেই সোজা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই আন্দামানে হিন্দি আর বাংলায় সব থেকে বেশি চলে, এছাড়া তামিল, তেলেগু, মালায়ালমও অনেক স্থানীয় মানুষকে বলতে দেখলাম। হোটেলে পৌঁছে দেখি সবাই বাংলাতেই বেশি কথা বলছে, বেশ সুবিধাই হলো। আর এখানে স্থানীয়দের মধ্যে বাঙালি দেখলাম প্রচুর, আর আমাদের ওই হোটেলের ম্যানেজারও চ্যাটার্জি বাবু, তাই দুজনে বেশ জমে গেল। এখন একটা ছোট ব্রেক নিয়ে নিই আর ফিরে আসছি কয়েকটা ব্যাক টু ব্যাক গানের পর, শুনবো এই আন্দামান ঘোরার কথা। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট.কম বাংলার গান বাঙালির প্রাণ

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে এসেছি আন্দামান। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের একসময় দ্বীপান্তরে পাঠাতো ব্রিটিশ সরকার। কালা পানি পেরিয়ে যেতে হতো এই দ্বীপে। সেই সময় এই আন্দামান ছিল এক বিভীষিকা, আর এখন সেই দ্বীপান্তরের দ্বীপ ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র। হোটেলে চেক ইন করে বেশ খানিকটা রেস্ট নিয়ে বিকেলে চললাম সেই বিভীষিকাময় ঐতিহাসিক জায়গা সেলুলার জেল দেখতে। বেশ বড় জেলটা, বিশাল উঁচু প্রাচীর, যদিও এই দেওয়াল ডিঙিয়ে পালিয়ে কোনো লাভ ছিল না কারোর। চারিদিকে ঘেরা নীল সাগর অতিক্রম করে পালানো ছিল একেবারেই অসম্ভব। সালটা ছিল 1906। সেই সময় ব্রিটিশরা দেশকে শাসন করত। এই কারাগারটি কিন্তু ভয়ঙ্কর অন্ধকূপের মতন, যা দেখলে অনেকের গা শিউরে উঠবে। সে সময় আন্দামানে তেমন কেউ ভ্রমণ করতে যেত না, আর সেই সময় সরকার দ্বারা সেখানে ঘুরতে যাওয়ার তখন কোনো অনুমোদনও পাওয়া যেত না। এই জেলে যারা বন্দি থাকত, সেই সব কয়েদিরা নিজের জীবনকে আঁকড়ে ধরে বাঁচত। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তাদের কাছে ছিল খুব ভয়াবহ। 1857 সালের ডিসেম্বর মাসে দ্বীপগুলিকে পরিদর্শন করতে এসেছিল ব্রিটিশ সরকারের লোকেরা। 1858 সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকার একটি প্রতিবেদনও জমা দেন। সেই সময় সরকার আন্দামান দ্বীপকে কারাগার বা জেল হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেন। প্রথমে 10ই মার্চ 200 জন বিদ্রোহীকে এখানে আনা হয়েছিল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ, আর তা শেষ হয়েছিল 1906 সালে। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়েছিল ব্রিটিশরা। এই যে লাল রঙের ইট আজও দেখতে পাচ্ছি জেলের দেওয়ালে, এইগুলো সেই সময় আনা হয়েছিল সুদূর বার্মা থেকে। জেলের ঘরগুলো দেখলাম বেশ ছোট ছোট, আর হাইট এত ছোট, মানে ওই 3 মিটারের মতন। প্রত্যেকটা ঘরে একটা ছোট্ট ঘুলঘুলি, যেটা মেঝে থেকে প্রায় 10 ফিট উঁচুতে, আর একটা বিরাট শক্তপোক্ত লোহার গ্রিল করা দরজা। এই ছোট্ট ঘরে কয়েদিদের বন্দি থাকার কারণে এর নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল। ঘর বা সেলগুলো এমনভাবে বানানো হতো যাতে কোনো বন্দি কারোর মুখ পর্যন্ত দেখতে না পান, তাদের যোগাযোগের উপায় পর্যন্ত ছিল না। বন্দিদের বন্দি অবস্থায় প্রতিটা মুহূর্ত ছিল বিভীষিকাময়। একাকিত্বের কবলে পড়ে বহু বিপ্লবী পাগল হয়ে গিয়েছিলেন সেই সময়। জেলটা ঘুরে দেখার পর সামনের মাঠে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সময় যখন এই জেলে বন্দি বিপ্লবীদের উপর অত্যাচারের কোনো সীমা ছিল না। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর আমি ফিরে আসি, ঘুরব আন্দামান আপনাদের সাথে, গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, হঠাৎ লাফিয়ে ওঠে ফুটফুটে ফসকা।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি শোনাচ্ছি আপনাদের আন্দামান টুয়ারের কথা। গলায় লোহার রিং, পায়ে লোহার শিকল, তার উপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো নিয়মিত। কোনো বাথরুমের সুবিধা ছিল না এই বন্দীদের। খাওয়ার দেওয়া হতো খুব খারাপ, অস্বাস্থ্যকর। কোনো কোনো বন্দীকে কখনো হাতে কড়া পরিয়ে ছ মাসের জন্য বেঁধে রাখা হতো। নির্জন কারাগারে এভাবেই পড়ে থাকতো কত বন্দী তা অনেকেরই অজানা। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন এরকম বহু বিপ্লবী, যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাস কর, বিনায়ক দামোদর সাভারকর, শচীন্দ্রনাথ সান্যাল, হরেকৃষ্ণ কোনার, ভাই পরানন্দ সিং, সুবোধ রায়, ত্রৈলোক্যনাথ চক্রবর্তীদের মতন মানুষদেরকে এই কারাগারে বন্দি রাখা হয়েছিল। সেলুলার জেল দেখে ফেরার পর হোটেলের রিসেপশনে দেখা হয়ে গেল কমলদার সাথে। কমলদা মানে কমল চ্যাটার্জি এই হোটেলের ম্যানেজার। আদতে কলকাতার টালিগঞ্জের ছেলে হলেও চাকরি সূত্রে এই আন্দামানে রয়েছে টানা ছয় বছর। এখানে এই হোটেলেই স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে উনি থাকেন। আমি একা ঘুরতে এসেছি আর আমরা দুজনে প্রায় সমবয়সী, তাই কমলের সাথে ডিনারটা করে নিলাম। তারপর হোটেলের লনে ঠান্ডা হাওয়াতে বসে দুজনের আড্ডা শুরু হলো। কমলের কাছ থেকেই জানতে পারলাম কিভাবে এই সেলুলার জেল বন্ধ হয়ে যায়। আসলে এই জেলে রাজনৈতিক বন্দীদের উপর খুব অত্যাচার হতো। এক এক সময় নাকি জেলের কর্মীরা তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিত। আর যখন সেই সব বন্দীরা সেই অত্যাচার আর সহ্য করতে পারত না, তখন তারা জেল কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করত, গণ অনশন ধর্মঘট করত। বিশেষ করে 1932 থেকে 1937 সাল এই ঘটনাটি অনেকবার ঘটেছিল। 1937 সালের জুলাই মাসে শুরু হয়েছিল শেষ ধর্মঘটটি। প্রায় 45 দিন ধরে চলেছিল সেই অনশন আর বিদ্রোহ। এরপর আন্তর্জাতিক চাপে পিছু হটে ব্রিটিশ সরকার। 1938 সালের জানুয়ারি মাসের এই সেলুলার জেলের সমস্ত রাজনৈতিক বন্দীদের তাদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানো হয়। আর তারপর নাকি 1939 সালে এই জেল পুরো খালি করে দেওয়া হয়। কালো আকাশে ঝকঝক করছে রূপালী পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারা গোটা আকাশ জুড়ে। আমি ভাবছিলাম এরাও সাক্ষী সেই সব নির্মম অত্যাচারে। কমল বলল কাল সকালে এখানকার জিমখানা গ্রাউন্ডটা একবার দেখে আসতে। জিমখানা গ্রাউন্ডে কি আছে জানাবো সেই সব কথা, তবে তার আগে চলুন শুনে নিই পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ সুধাময়ীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি আন্দামান। সকালে উঠে হোটেলের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি বেশ মিষ্টি রোদ উঠেছে। সবুজ ওড়না দিয়ে নিজেকে মুড়ে রাখা আন্দামান আজ যেন সেজে গুজে আমার সাথে গল্প করার জন্য তৈরি। আজ আমি চলেছি সবার আগে জিমখানা গ্রাউন্ড দেখতে। সময়টা 1942 সালের শেষের দিক হবে। সারা পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাপে ঝলসে যাচ্ছে। এই সময় জাপানি সেনাবাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয়। প্রায় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া থেকেই ব্রিটিশ বাহিনীকে হটিয়ে দিয়ে জাপান তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1943 সালের 29 ডিসেম্বর এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদহীন সরকারকে দিয়ে দেয় জাপান। নেতাজি সেই সময় এই আন্দামানে আসেন এবং পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন। 1943 সালের 30 ডিসেম্বর আন্দামানের পোর্ট ব্লেয়ারের জিমখানায় পতাকা উত্তোলন করা হয়। আজ এই জায়গাটা ভারত সরকার খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর পোর্ট ব্লেয়ারের এই জিমখানা গ্রাউন্ডে আবার পতাকা উত্তোলন করা হয়। এখন আমি যাব ওয়ান্দুর, মুন্ডা পার্ক, চিড়িয়াতাপু এবং করবেন্স কোভ বীচ দেখতে। এই আন্দামানের 572খানা দ্বীপের মধ্যে কেবল 38টি দ্বীপে মানুষের বসতি আছে, তবে সবগুলো দ্বীপে যাওয়ার অনুমতি নেই। এই অঞ্চলেরই একটা দ্বীপে জারোয়া সেন্টিনেলিরা হাজার হাজার বছর ধরে আধুনিক সভ্য সমাজ থেকে নিজেদেরকে আড়াল করে রেখেছে। পোর্ট ব্লেয়ার থেকে 25 কিলোমিটার দূরে ওয়ান্ডুর বিচে বাসে করেই যাওয়া যায়। পিচ ঢালা আঁকা বাঁকা পথটির এক পাশে সমুদ্রের ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, হাজার হাজার নারকেল আর পাম গাছের সারির মধ্যে ছোট্ট ছোট্ট গ্রামগুলো যেন কোনো আর্টিস্টের আঁকা এক একটা ক্যানভাস। গাছের ডালে ডালে এত রকমের পাখির ঝাঁক দেখলাম, এরকম কিন্তু আগে কখনো দেখিনি। ওয়ান্ডুর বিচে একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে সুইমিংয়ের ব্যবস্থা আছে। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা যা বলল তা শুনে তো আমার পিলে চমকে গেল। কি সেই কথা জানাবো, তবে একটা ব্রেক নিয়ে নিই। ব্রেকের ওই পারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। আমার এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আন্দামানের দক্ষিণ দিকে মানে সাউথে ওয়ান্ডুর বিচ খুব নামকরা একটা বিচ। আর এখানে সমুদ্রে সাঁতার কাটা, স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থাও রয়েছে, তবে সেটা একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে রেখে তার মধ্যেই। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা বলল, এই দ্বীপে প্রচুর কুমিরের আনাগোনা, তাই নেটের বাইরে সাঁতার কাটলে কুমিরের পেটে চালান হওয়ার আশঙ্কা আছে। তাই যত খুশি যেরকম খুশি সমুদ্রে সাঁতার কাটো, কিন্তু ওই জালে ঘেরা জায়গার ভিতর অন্য জায়গায় জলে নামাটা সম্পূর্ণ বেআইনি। এরপরের গন্তব্য মুন্ডা বিচ। চিড়িয়া টাপ্পু নামে একটা রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে এই বিচে যেতে হয়। মুন্ডা পার্ক বিচের কোল ঘেঁষে এক ঘন্টার একটি বিচ হাইকিং আছে। পর্যটকদের কাছে এই বিচ হাইকিং খুবই জনপ্রিয়। এখানে এত বিদেশি পর্যটক দেখলাম যে আমার ওই গোয়ার বিচগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ওয়ান্ডুর আর মুন্ডা বিচ বিচরণ শেষে পরন্ত বিকেলে চলে এলাম করবেন্স কোভ বে আইল্যান্ডে। এটা পোর্ট ব্লেয়ারের খুব কাছে বলেই লোকে লোকারণ্য। প্রচুর বিদেশি পর্যটক বিচে সাঁতার সহ বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করছে। আমার এই আন্দামান ভ্রমণটা নিশ্চিন্তে আর নিখুঁতভাবে সম্পন্ন হয়েছিল যে ট্রাভেল এজেন্সির দৌলতে, তার নাম গ্লো অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। বেড়াতে যাওয়ার কথা মনে পড়লেই এদেরকে কল করি। আসলে এদের মতন সার্ভিস আর কোনো এজেন্সি আমায় দিতে পারেনি। আপনাদের সুবিধার জন্য এদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার জানিয়ে রাখি। এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126 বা +918335052001 এ, অথবা চাইলে ইমেল করতে পারেন info@globeindia.in। আর পারলে একবার দেখে নেবেন এদের ওয়েবসাইটটা, হ্যাঁ, www.globeindia.in এ গেলেই পেয়ে যাবেন সব পেজের ঠিকানা। দুর্ধর্ষ সব প্যাকেজ আর আইটিনারিগুলো দেখে মন বলতে বাধ্য, ট্রাভেলিং ইট লিভস ইউ স্পিচলেস দেন টার্নস ইউ ইনটু আ স্টোরি টেলার।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদের সাথে আন্দামান সফরে, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইদ কৌশিক, সাথে রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ। আজ পোর্ট ব্লেয়ারে আমার তৃতীয় দিন। গত দুই দিনে এই শহরে প্রচুর বাঙালির দেখা পেয়েছি। আজ সকাল সকাল বেরিয়ে চলেছি নীল সমুদ্রের বুক চিরে আর একটা দ্বীপের দিকে। আজ আমরা যাব রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স অঞ্চল থেকে টিকিট কেটে স্পিড বোটে করে প্রথমে চললাম রস আইল্যান্ড দেখতে। রস আইল্যান্ডে আছে ব্রিটিশ আমলের জীর্ণ গির্জা, সেই সময়ের ক্লাব ঘর এবং আরও অনেক পুরানো বাড়ি। এই দ্বীপে ঢুকতে গেলে প্রথমেই টিকিট কাটতে হয়। আসার পথে প্রথম দিকে বোটের সাথে সাথে চললেও এখন আর চারপাশে আমোদে টিকিট কাটতে হয়। বোটের সাথে সাথে চললেও এখন আর

জেটি, সমুদ্রের নোনা জলে ক্ষয়ে গিয়েছে পিলারগুলো আর কাঠের সাজসজ্জা, ফোকলা দাঁতের বুড়ো ভিখারির মতন দাঁড়িয়ে রয়েছে। মানুষের বসবাসের অযোগ্য এই ছোট্ট দ্বীপে ব্লেয়ার সাহেব প্রায় 250 বছর আগে একটি সেনেটোরিয়াম আর হসপিটাল তৈরি করেন, যা কালক্রমে পরিত্যক্ত হয়েই পড়ে রয়েছে। এরপর 1858 সালে ব্রিটিশ রাজ এখানে অফিসার্স ক্লাব তৈরির উদ্যোগ নেয়। দ্বীপের মাটিতে পা রাখতেই সবার আগে অভ্যর্থনা জানালো চিতল হরিণের দল। পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের প্রাচীরের অন্তরালে যখন চলছে ব্রিটিশদের অকথ্য অত্যাচার, স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার আর ক্রন্দনে ভরে উঠছে আকাশ বাতাস, তখন উল্টো দিকের রস আইল্যান্ডে ব্রিটিশ অফিসাররা মগ্ন নানাবিধ বিলাসিতায়। এই দ্বীপে তারা নিয়ে এসেছিল চিতল হরিণ, ময়ূর ময়ূরীর দল, যাতে এদের শিকার করে উপভোগ করতে পারে তাদের অবসর যাপন। এইসব হরিণগুলোই তাদের বংশধর। এই রস আইল্যান্ডে দেখব আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

রস আইল্যান্ডে ঘুরে দেখার জন্য রয়েছে গাড়ি, তবে সেটা ব্যাটারিতে চলে। এই ব্যাটারি চালিত গাড়িতে ঘুরে দেখা যায় পুরো দ্বীপ। গাড়ি যত এগোচ্ছে চোখে পড়ছে ব্রিটিশ স্থাপত্যের নানাবিধ ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ বললে ভুল হবে, সামুদ্রিক শ্যাওলা আর গাছের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভগ্নপ্রায় পরিত্যক্ত ব্রিটিশ বেকারি, পাওয়ার হাউস, অফিসারদের নাচঘর, বিলাসবহুল সব বাংলো। মেঘলা দিনে ঝুপঝুপ বৃষ্টির মধ্যে সে এক ভৌতিক পরিবেশ। বঙ্গোপসাগরের অভিশপ্ত এক দ্বীপে রাজকীয় স্থাপত্য আর ব্যাসনের এই মেঘলা দিনে এই পরিত্যক্ত ভগ্নদশা দেখে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। দ্বীপের এই বিলাসবহুল স্থাপত্য, রাস্তাঘাট, বনবিতান সবই কিন্তু তৈরি করানো হতো বন্দি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে। মানুষের বসবাসের অযোগ্য এই দ্বীপ তখন ছিল বিষাক্ত সামুদ্রিক সাপ, মশা আর কীট পতঙ্গের আস্তানা। নানাবিধ রোগভোগ যেমন ম্যালেরিয়ার প্রকোপ ছিল খুবই বেশি। জারোয়া আদিবাসীরা শিকার করতে না পারলে নারকেল সংগ্রহ করতে আসতো এখানে। সাপের কামড়, ম্যালেরিয়ার প্রকোপে এবং জারোয়াদের তীরে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল বহু শ্রমিক স্বাধীনতা সংগ্রামীর। তাদেরই দীর্ঘশ্বাস আর যন্ত্রণার উপর দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশদের এই বিলাসবহুল দ্বীপ, যা একসময় পরিচিত ছিল প্রাচ্যের দ্বিতীয় প্যারিস নামে। এই নৃশংস অত্যাচার আর বৈষম্যের জন্যই কি আজ দ্বীপ এত অভিশপ্ত? 1900 সালের গোড়া থেকে এখানে ব্রিটিশ অফিসাররা থাকতে শুরু করে। 1941 সালের ভয়াবহ ভূমিকম্পের পর আস্তে আস্তে এই দ্বীপ পরিত্যক্ত হতে শুরু করে। মাত্র 100-150 বছরের ইতিহাস, দেখলে মনে হয় হাজার বছর সমুদ্রের তলায় চাপা পড়েছিল অভিশপ্ত এই পাতালপুরি। 1941 সালের পর কিছুদিন জাপানি সৈন্যদের অধিকারে ছিল এই দ্বীপ। স্বাধীনতার পরে ভারত সরকার হস্তগত করে এই দ্বীপ, আর আজ এখন এটা একটা ভ্রমণ কেন্দ্র। আর এই দ্বীপের এক কোণে রয়েছে ভারতীয় নেভির বেস। ফিরে আসছি, আমি আপনাদের কৌশিক। ব্রেকের পর আপনাকে শোনাবো আমার এই আন্দামান ভ্রমণের কথা। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

সমুদ্র এখন বেশ উত্তাল, তবে বোটে করে পোর্ট ব্লেয়ার পৌঁছতে সময় লাগবে অ্যারাউন্ড আধ ঘন্টা। পিছনে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে রস আইল্যান্ড। দ্বীপের সবুজ পান্নার মতন গলফ কোর্স আজ শ্যাওলা পরিপূর্ণ একটা ধ্বংসস্তূপ। আরে, দূরে গাছের আড়ালে ওরা কারা? চোখের ভুলে এক লহমাতেই মনে হলো হাত ধরাধরি করে এক ভিক্টোরিয়ান শ্বেতাঙ্গিনী ঘুরে বেড়াচ্ছে তার বাগদত্তা তরুণ ব্রিটিশ অফিসারটির সঙ্গে। দূর থেকে ভেসে আসছে চার্চের ঘন্টার আওয়াজ। না, সবই বোধহয় মনের ভুল। দ্বীপের প্রান্তে অপূর্ব সুন্দর লাইট হাউসটি আজও দাঁড়িয়ে রয়েছে, 2004 সালের ভয়ঙ্কর সুনামি তছনচ করে দেয় পুরো দ্বীপটাকে। উল্টো দিকেই ওই দূরে দেখা যাচ্ছে সেলুলার জেলের প্রাচীর। মনে হলো যেন স্বাধীনতা সংগ্রামীদের রোজকারের দীর্ঘশ্বাসের মাঝখান থেকে ভেসে আসছে উদ্দাত কণ্ঠে সম্মিলিত জয়ধ্বনি, জয় হিন্দ। ম্যালেরিয়া রোগের সফলতম ওষুধ হল কুইনাইন, আর সেই কুইনাইন আবিষ্কার হয়েছিল এই ভারতেই। আর রোনাল্ড রসের এই যুগান্তকারী আবিষ্কারের গিনিপিক ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা। 1870 খ্রিস্টাব্দের একটি নথি থেকে জানা যায়, সেই সময় দ্বীপান্তরে থাকা বন্দীদের যথেচ্ছ মৃত্যু হতো ম্যালেরিয়াতে, নিউমোনিয়াতে এবং পেটের অসুখে। আর তখন তাদের উপর কুইনাইনের ওষুধ কার্যকারিতা পরীক্ষা করতেন শাসকরা। সেই সময় 10,000 বন্দীকে জোর করে কুইনাইন খাওয়ানো হয়েছিল বলে নথিতে দাবি আছে। অভিযোগ, এর ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রস আইল্যান্ড দেখে এখন আমরা চলেছি নর্থ বে আইল্যান্ডে। ঘুরব আমরা আন্দামান, আর জানব এরকমই আরও অনেক অজানা কথা। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রসের মতন নর্থ বে আইল্যান্ডেও এন্ট্রি ফি রয়েছে, তবে তা খুবই কম, মাত্র 20 টাকা করে। এই দ্বীপটাতে একটা আইকনিক লাইট হাউস রয়েছে, সেই লাইট হাউসের সাথে নিজেদের ছবি তোলার জন্য প্রচুর ভিড়। আর রয়েছে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের সুযোগ। এখানে দেখলাম স্কুবা ডাইভিং, সি ওয়াক, সাবমেরিন রাইড, গ্লাস বটম বোট রাইড আর স্নর্কলিংয়ের অঢেল আয়োজন। তবে গ্লাস বটম বোট রাইডটা করে খুব একটা লাভজনক মনে হলো না, কারণ এই দ্বীপের ঘোলা জলের জন্য বোটের নিচে সামুদ্রিক প্রাণীদের দেখার কোনো সুযোগ নেই। এই নর্থ বে আইল্যান্ড তার ব্রেথ টেকিং প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব সুন্দর রঙিন সব প্রবাল প্রাচীর, জলের নিচের সামুদ্রিক জীবন আর রূপলি সাদা বালি সৈকতের জন্য পরিচিত। প্রবাল প্রাচীরগুলি এই দ্বীপের সবচেয়ে প্রিসিয়াস সম্পদ, তবে এই দ্বীপকে প্রবাল দ্বীপও বলা যায়। বিশ্বাস করুন, ঘন পাম গাছের সারিতে ঢাকা দ্বীপটার সৌন্দর্য কল্পনার বাইরে। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখার সেরা সময় নভেম্বর থেকে মে মাসের মধ্যে, তবে এখানে গ্রীষ্মকালও মনোরম, কারণ ভারতের বাকি অংশের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা অনেক কম। সারা বছর আবহাওয়া এখানকার ঠিকঠাকই থাকে, তবে বর্ষাকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। ভারী এবং ঘন ঘন বৃষ্টি এবং অশান্ত আবহাওয়ার কারণে বর্ষাকালে ওয়াটার স্পোর্টসগুলো আর বোট রাইড কমপ্লিটলি ক্যান্সেল করে দেওয়া হয়। আর এখন আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম স্কুবা ডাইভিং করতে। আর জলে নেমে বুঝলাম এখানে ডাইভিং করা মানে হলো সুন্দর নীল জলের নিচে সামুদ্রিক জীবন দেখার সব থেকে সেরা একটা উপায়। ট্রেনারের পিছন পিছন অনেকটা গভীরে নেমে প্রবাল প্রাচীর দেখতে দেখতে ক্রমশ এগিয়ে গেলাম আরও দক্ষিণের দিকে। এখানে আসলে একদম মিস করবেন না, ভয়ের কোনো ব্যাপার নেই, ট্রেনার সব সময় আপনাকে নজরে রাখছে। নর্থ বে আইল্যান্ডে অনেক দোকান আছে যেখানে স্কুবা ডাইভিংয়ের টিকিট কেনা যায়। খরচ মোটামুটি 2000 থেকে 4000 টাকা পর্যন্ত। তবে মনে রাখবেন যে এই স্কুবা ডাইভিং শুধুমাত্র সকাল থেকে দুপুর পর্যন্ত করা হয়। এখন শুনে নি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

সম্পূর্ণ আন্দামানে স্কুবা ডাইভিংয়ের তুলনায় স্নর্কেলিংয়ের চার্জ অনেক সস্তা। 15 মিনিটের স্নর্কেলিংয়ের জন্য আনুমানিক রেট 500 টাকা। তবে আরও একটা দারুণ ওয়াটার স্পোর্টস এখানে হয়, আর সেটা হলো সমুদ্রের তলদেশে মাছ, অক্টোপাস, স্কুইডের সাথে হাঁটা। আরে না না, ভীষণ সুন্দর এবং নিরাপদ এই সফর। সমুদ্রের তলদেশে হাঁটার সময় অদ্ভুত সব সমুদ্রের উদ্ভিদ, বিভিন্ন ধরনের মাছ এবং অবশ্যই প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। আমায় একটা অক্সিজেন সিলিন্ডার যুক্ত হেলমেট দেওয়া হয়েছিল। আমার আগে পিছে বেশ কিছু প্রশিক্ষিত ট্রেনার রয়েছে, তাদের সাথেই হেঁটে হেঁটে ঘুরে দেখলাম বে অফ বেঙ্গলের নিচটা। হেলমেটের সাথে লাগানো ক্যামেরাতে ভিডিও আর অনেক ছবি তোলা হলো। এর জন্য চার্জ প্রায় 4,000 টাকা লাগলো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আর একটা দ্বীপ যা সমুদ্রে হাঁটার কার্যকলাপ অফার করে তা হল হ্যাভলক দ্বীপ। নর্থ বে আইল্যান্ড রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। পোর্ট ব্লেয়ারের তীরে অবস্থিত বন্দর থেকে অসংখ্য বোট পাওয়া যায় যা যাত্রীদের এই নর্থ বে দ্বীপ সহ বিভিন্ন দ্বীপে নিয়ে যায়। এই ধরনের ভ্রমণের জন্য খরচ কিন্তু খুব একটা বেশি নয়, মানে ওই সাধারণত 500 টাকা পর্যন্ত পার হেড খরচা হতে পারে। এখানে একটা সেমি সাবমেরিন কোরাল সাফারিও হয়, কিন্তু আমার হাতে আর সময় নেই। বে অফ বেঙ্গলের পশ্চিম দিগন্তে ওই আগুনের গোলার মতন লাল অস্তগামী সূর্য ডুবতে শুরু করেছে। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরের সপ্তাহে ঘুরে দেখব আন্দামানের বাকিটা, আর দারুণ কিছু ঘটনার কথা জানাবো আপনাদের। আমার মতন এত সুন্দরভাবে আন্দামান ঘুরতে ইচ্ছে করলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। শেষ করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই কালী পূজা ও শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই পবিত্র দীপাবলির আলোতে মুছে যাক পৃথিবীর সমস্ত অন্ধকার, মুছে যাক সমস্ত হিংসা এবং বিদ্বেষ। আনন্দে ভরে উঠুক আপনার, আমার এবং সকলের জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। Stay tuned with RadioBanglaNet.com, মন যখন নিরুদ্দেশ।

0: নমস্কার, ইন্দ্রজিৎ বলছি। ফুডকাস্ট সিরিজে আপনারা আমাকে হয়তো দেখেছেন। তো আমি যখন প্রথমবার বিলেত এলাম, দেখুন এখন বিলেত মানে আমি যদি আইসল্যান্ডেও যাই, বিলেত মানে আমাদের কাছে হচ্ছে লন্ডন, তার মধ্যে একদম প্রথম সারিতে আছে। সেখানকার অভিজ্ঞতা নিয়ে আজকের গল্প, যে কীরকম লাগলো, কী হলো। আমরা এসেছিলাম লন্ডন মহোৎসবে, এখানে বাঙালিদের অন্যতম একটা বড় অনুষ্ঠান, অন্যতম বড় মিলনক্ষেত্র, যেখানে বাংলার থেকে বহু ব্র্যান্ড এসছেন, সেটা খাবারই হোক, সেটা শাড়ি হোক, সেটা অন্য কিছু হোক, এবং প্রচুর পারফর্মার এসছেন। তার মধ্যে গান আছে, তার মধ্যে আড্ডা আছে, তার মধ্যে খেলা আছে, তার মধ্যে আমাদের মতো এই অধমের কিছু সেশনও আছে। এখানে এসে আমাদের, মানে তার আগের থেকে আলাপ ছিল, এখানে এসে আমরা এই মুহূর্তে গল্প করছি রেডিও বাংলার মানিকদার সঙ্গে। মানিকদা, চমৎকার ঘুরলাম, বুঝলেন?
1: হ্যাঁ, কেমন লাগলো?
0: হ্যাঁ, দারুণ দারুণ, মানে বেশ অন্যরকম অভিজ্ঞতা। মানে আমি খুব বেশি বিদেশ ঘুরিনি, সাউথ ইস্ট এশিয়া যে কটি দেশ ঘুরেছি তার সঙ্গে দেখলাম ইউকে অনেকটা আলাদা।
1: নিশ্চয়ই
0: প্রথম তফাত দেখলাম এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা। কন্ট্যাক্টলেস কার্ড থাকলে আমি রাজা, না থাকলে চাপের ব্যাপার।
1: এইটা

0: হয়ে গেছে লাস্ট ধরো 10 বছর ধরে এরকম করে দিয়েছে, কন্ট্যাক্ট এভরিথিং ইজ কন্ট্যাক্টলেস,
1: এভরিথিং ইজ কন্ট্যাক্টলেস,
0: অ্যাবসলিউটলি।
1: মানে আমি কিছু ক্যাশ নিয়ে এসেছিলাম কিন্তু অনেস্টলি আমার খুব একটা কাজে লাগছে না ক্যাশটা,
0: লাগবে না।
1: দ্বিতীয় যেটা দেখলাম সেটা হচ্ছে টিউব সিস্টেমটা অত্যন্ত উন্নত, মানে অসম্ভব এগিয়ে আছে,
0: অ্যাবসলিউটলি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড,
1: উইথ প্রপার মার্কিং অ্যান্ড কমিউনিকেশন, যে এটা এদিকে ওটা ওদিকে সেটা সেদিকে। কিন্তু তার থেকেও যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে সবাই যেভাবে আমাদের উৎসাহ দিয়েছেন বা তোমরা যেভাবে আপ্যায়ন করেছো সেইটা, মানে বেশ কিছুদিন ধরে আমি ঘুরে বেড়াচ্ছি এরও তার সঙ্গে এবং দারুণ ব্যাপার, মানে পুরো খেয়ে বেড়াচ্ছি চুপুর।

0: छूट हास, खने खने अधर आगे करो बास, चौकी चले खने खने चलु मंद, मनमथ पाठ पहला अनुबंध, हृदय मुकुल हिरी हिरी थोर, खने अचर दाए खने हुए भोर।
1: লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: If your IT partner cared about more than just IT, at ETHOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETHOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETHOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: কী খেলে, কোথায় কোথায় খেলে?
1: সবকটা জায়গার নাম ভুলে গেছি, আমার যে কটা মনে আছে একটা হচ্ছে গেছিলাম ডেফিনেটলি এখানে লন্ডনে মোটামুটি খাওয়া দাওয়ার পীঠস্থান বড় মার্কেটে, সেখানে একটি পায়লার দোকানে খেলাম।
0: পায়া
1: বিশাল বড় লাইন, পায়াটা খেতে ভালো কিন্তু বিশাল লাইন, বুঝলাম ওটা বেশ একটা পপুলার জায়গা।
0: ওইটা একটা খাবার, আর একটা ছিল পুল্ড পোক বলে একটা খাবার।
1: পুল্ড পোকটা আমরা গিয়েছিলাম, সেটা শেষ হয়ে গেছিল, আমরা খেলাম পুল্ড ডাক স্যান্ডউইচ। আরেকখানা খেলাম, প্রচুর লাইন পড়েছে, প্রচুর বড় কিউ, দেখতে সুন্দর, খেতে অ্যাভারেজ লাগলো, হতে পারে আমারই অ্যাভারেজ লাগলো। দ্যাট ইজ স্ট্রবেরি উইথ চকলেট,
0: ওকে।
1: আর খুব মজার মজার চিজের আউটলেট দেখলাম, শেডার্স উইথ ব্রি, মানে অনেক রকম চিজ বিশাল বিশাল সাজিয়ে সুন্দর করে রেখেছে, সেইটা আমার দেখে খুব মজা লাগলো।
0: বাহ, না বড় মার্কেট ইজ ভেরি ফেমাস, সানডে লাঞ্চ ইজ ইভেন মোর ফেমাস।
1: সানডে তো আমি নেই, সানডে আমি ওই তখন আমিনিয়ার বিরিয়ানি আর ভূতের রাজার মিষ্টি আর ওদিকে পাশে ট্যাঞ্জারিনের খাবার খাচ্ছিলাম। লন্ডন মহোৎসবটা খুব মজার জিনিস লাগলো, মানে এক এক দিন প্রায় 1500-2000 করে লোক আসছেন এবং এসে তারা সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে রাত অবধি প্রোগ্রাম দেখছেন, এদিকে খাওয়া দাওয়া করছেন। আমিনিয়া বোধহয় এক একদিনে 1000 প্লেট করে বিরিয়ানি বিক্রি করেছে। দেখলাম পাশে ট্যাঞ্জারিনে ম্যাসিভ একটা লাইন পড়ে গেছে, ভূতের রাজা দিল পরে, মানে হিন্দুস্তান সুইটসের মিষ্টি 3 ঘন্টায় শেষ। হ্যাঁ, শাড়ির দোকানগুলো প্রচুর ব্যবসা করেছে। এখন ন্যাচারালি একটা শাড়ির দাম ভারতে যেরকম, এখানে আলাদা হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। যেমন এখানকার প্রোডাক্টের দাম ভারতে গেলে আলাদা হয়ে যায়, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু প্রচণ্ড ভালো অর্গানাইজড এবং খুব বড় একটা জায়গায় স্বতঃস্ফূর্তভাবে লোকে যোগদান করেছে, এটা খুব ভালো লাগলো দেখে। আর খাওয়ার মধ্যে প্রচুর রকম বিয়ার খাচ্ছি, এখানে বিয়ারের ভ্যারাইটি দেখলাম বেশ বেশি।
0: বিয়ার, দিস ইজ দ্য সিটি, মোস্ট পপুলার সিটি ইন লন্ডন ইজ ফর বিয়ার।
1: হ্যাঁ, মানে লোকজন মোটামুটি জলের বদলে বিয়ার খাচ্ছে।

0: তুমি ইন্ডিয়ান কোনো খাবার খেয়েছো এখানে?
1: খুব একটা সত্যি কথা বলবো না, আমার একটা প্ল্যান আছে এখানে, যেটা তুমি বলেছিলে বিরিয়ানি কাবাব চাই বিকেসি, সেখানে যাওয়ার। কিন্তু ইন্ডিয়ান কাবাবে না আমি একটু প্রেজুডিস্ট। প্রেজুডিস্ট মানে কি, যে জিনিসটা আমি ওখানে পাচ্ছি সেটা আবার এখানে এসে কেন খাবো লিমিটেড সময়ের মধ্যে? 7 দিন খালি বসে থাকলে খেতাম, অ্যাকসেপ্টেড।
0: না আমার খালি তোমার কাছে জিজ্ঞেস করা ছিল দ্যাট কম্পেয়ার টু ইন্ডিয়া সেই খাবারটা এখানে কেন।
1: না, আই হ্যাভ স্টপড কম্পেয়ারিং, আই হ্যাভ আন্ডারস্টুড এখানকার খাবার কিছুটা এখানকার মতো কাস্টমাইজ করতে হবে,
0: দ্যাটস দ্য ট্রুথ।
1: কিছুটা ওখানে গেলে করতে হবে, মানে এখানে যদি একটা আমি ভীষণ কড়া কাসুন্দির ঝাঁঝ দিয়ে দিই, আমি জানি মানে ব্যবসা তো ব্যবসার জায়গায়, আমি জানি না সেটা কতটা অ্যাপ্রিসিয়েটেড হবে।
0: না এখানে ইন্ডিয়ান খাবার যেটা আছে হ্যাজ টু বি ইন্টারন্যাশনালাইজড,
1: এক্স্যাক্টলি,
0: নালে অ্যাকসেপ্টেন্স হবে না।
1: ইট এক্স্যাক্টলি, এইটা একটা বড় সমস্যা।
0: সো সেইটার জন্যে হ্যাজ টু বি ডিফারেন্ট ফ্রম আমাদের ইন্ডিয়াতে যেটা পাওয়া যায়।
1: হ্যাঁ সেটা তো ঘটনা। হ্যাঁ এখানে একটা যেটা কালচার শক হলো, আমি ইউকেতে প্রথমবার আসছি, সেটা হচ্ছে ট্যাপ ওয়াটারটা ড্রিঙ্কেবল। এটা হচ্ছে আমাদের কাছে কালচার শক, মানে একটা বটল বা জাগ বা গ্লাস নিয়ে গিয়ে জাস্ট ট্যাপ থেকে খুলে খেয়ে নিলাম।
0: ওয়ান অফ দ্য ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড।
1: হ্যাঁ এবং সেটা হ্যাঁ একটু কালচার শক তো বটেই। রিগার্ডিং টয়লেটস, হ্যান্ড শাওয়ারের ব্যাপারটা সবাই জানে, ওটা নিয়ে আর এখানে বলতে চাই না।
0: কারণ আমাদের রেস্টুরেন্টে গেলেও আমরা যখন জলের বিষয়ে বলে আমরা পাবলিকলি বলি ট্যাপ ওয়াটার।
1: হ্যাঁ সেটা এখানে দেখলাম, বেশ কিছু জায়গায় জল বললাম, ওরা জিজ্ঞেস করলো স্পার্কলিং অর ট্যাপ, তো অবভিয়াসলি উই ওয়েন্ট ফর ট্যাপ ওয়াটার। যেটা ভালো জিনিস সেটা হচ্ছে র ইনগ্রিডিয়েন্টস বা র মেটেরিয়ালস এখানে দেখলাম অনেক উন্নত, মানে সে চিংড়ি মাছ, এই কোয়ালিটির প্রন আমরা কিন্তু ওখানে পাই না,
0: এক্সপোর্ট হয়ে যায়। না
1: এক্সপোর্ট হয়ে যায়, টপ গ্রেডেড জিনিসটা সবসময় ভারত থেকে বাইরে এক্সপোর্ট হয়ে যাচ্ছে।
0: তুমি এখানে একটা জিনিস খাও নি, যদি ইলিশ মাছ দেখো উইচ কামস ফ্রম বাংলাদেশ, ইটস মাচ মাচ বেটার যেরকম ইন্ডিয়াতে কিংবা বাংলাদেশে,
1: ইভেন মাচ বেটার দেন বাংলাদেশ,
0: 100%।
1: হ্যাঁ সেটা তো পরে আবার যখন আসবো, নিশ্চয়ই কোনো না কোনো সময় আসবো, তো তখন আমরা সেটা ট্রাই করবো যে এখানে বসে ওখানকার ইলিশ মাছ খাওয়া। কিন্তু এবারের যাত্রাটা আমাদের হয়তো ছিল শুধুমাত্র রেকি করার জন্যে কিংবা আলাপ পরিচয় করার জন্যে বা এখানে বাঙালিরা কেমন আছেন সেটা জানার জন্যে। আমার স্কুলের বেশ কিছু স্কুলের বা কলেজের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো 30-35-40 বছর পরে, তারপরে তোমার এখানে এত সুন্দর একটা বাড়িতে বসে বসে এখন আড্ডা মারছি রেডিও বাংলার সঙ্গে।

0: না।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা or from 1st of July.

0: বাই দ্য ওয়ে আমরা যেখানে আছি জায়গাটার নাম চেশম, এটা একটু যা বুঝছি লন্ডনের আউটস্কার্টস, কারেক্ট মি ইফ আই এম রং,
1: গ্রেটার লন্ডন,
0: গ্রেটার লন্ডন। টিউবে মোটামুটি ঘন্টাখানেক লাগলো, কিন্তু এখানে ল্যান্ডস্কেপ সম্পূর্ণ আলাদা, ল্যান্ডস্কেপটাই আলাদা। খালি আমরা যেরকম ওই বিলেত বিলেত দেখি না, মানে ছবিতে প্রচুর ভ্যালি, চড়া চড়া রাস্তা, হুশহাস করে খানিক্ষণ পরপর গাড়ি যাচ্ছে।
1: সো দিস ইজ পার্ট অফ চিল্টন হিলস, এই জায়গাটার নাম হচ্ছে চিল্টন হিলস।
0: আচ্ছা,
1: তো এখানটাই পুরো এই অ্যামস্টারডাম, চেশম এই দুটো শহর এখানে আছে। দিস ইজ পার্ট অফ দ্য লাস্ট অফ দ্য মেট্রোপলিটন লাইন অ্যান্ড সারাউন্ডিং যা কান্ট্রি শহরগুলো হয়েছে, বেকেন্সফিল্ড বলো, জেরার্ডস ক্রস বলো, রিক্সন্সবার্থ বলো, বার্কহামস্টেড বলো, দিস ইজ অল পিকচারেস্ক, অ্যাবসলিউটলি। আর আমাদের বাইরে যদি যাও এখান থেকে, অসাধারণ অসাধারণ উডস আছে,
0: আই এম শিওর
1: দোজ আর দ্য এক্সট্রিমলি ফেমাস ওয়েন্ডোভার উডস, দে আর ভেরি ফেমাস।
0: তো আর সময় হলো না,
1: পরের যদি আসো এখানে
0: তখন একটু সময় নিয়ে আসবে,
1: নিশ্চয়ই ইউ শুড।
0: তো আপাতত এইরকম, এবার ফেরা তো দুবাই হয়ে ফেরা, কালকে আমাদের বেরোনো, মানে যখন হয়তো অনুষ্ঠানটা যাবে ততক্ষণে আমি কলকাতায় ফিরেও গেছি, কিন্তু এই স্মৃতিটা লন্ডন মহোৎসবের বা লন্ডনের বা লন্ডনের বাঙালিদের, সেটা আমার সঙ্গে বেশ বহুদিন থেকে যাবে।
1: তুমি যত শহর দেখেছো তার মধ্যে কি মনে হয়, লন্ডন ইজ
0: ওয়ান অফ দ্য বিজিয়েস্ট, লোক দৌড়চ্ছে কিন্তু স্ট্রাকচার্ড। খাবার আমাদের টেস্ট প্যালেটের থেকে খানিকটা আলাদা, সিজনিং আলাদা,
1: ইট ইজ অলসো ফুড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড,
0: সারা পৃথিবীর খাবার পাওয়া যাচ্ছে, উইচ ইজ আ গুড সাইন।
1: এন্ড অফকোর্স তুমি অন্য জিনিসটা দেখো না, উইচ ইজ দ্য কালচার ক্যাপিটাল অলসো,
0: সেটা দেখার সময়
1: সময় হয়নি, বাট নেক্সট টাইম যখন আসবে ইউ মাস্ট কাম অ্যান্ড সি দ্য ডিফারেন্ট প্লেস।
0: আমরা একটা মিউজিয়ামে গেলাম, টেট
1: টেট
0: মডার্ন আর্ট মিউজিয়াম, ভারী সুন্দর জায়গা, কিন্তু যা বুঝলাম সেটা ঘুরতে মোটামুটি চার দিন লাগবে।
1: হ্যাঁ, এখানে কিন্তু অলসো আরেকটা জিনিস হচ্ছে মোস্ট অফ দ্য মিউজিয়ামস আর ফ্রি।
0: হ্যাঁ,
1: ইট ইজ অলসো আ ভেরি ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড, লট অফ দ্য মিউজিয়ামস আর ফ্রি এখানে।
0: কোনো অপেরা দেখলে খুব ভালো হতো কিন্তু সময় হয়নি এবছর,
1: নেক্সট টাইম
0: কখনো নিশ্চয়ই আবার সময় নিয়ে আসবো।
1: এইটা তুমি পাঁচ দিনে লন্ডন তো শেষ করতে
0: পারবে, পাঁচ দিন আমি কলকাতায় ঘুরতে পারবো না,
1: তাহলে তোমাকে একটু সময় নিতে হবে,
0: নতুন কিছু না কিছু বেরোবে।
1: হ্যাঁ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: চেতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com এ, মন যখন নিরুদ্দেশ।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: তো সেখানে দেখো এক্সপ্যাট যারা এসেছে খালি ইন্ডিয়ানরা আসেনি, সব দেশের লোকেরা এসেছে।
1: হ্যাঁ,
0: তো তারা তাদের সঙ্গে খাবারগুলো তাদের নিয়ে এসেছে,
1: ঠিক,
0: তাদের কালচার নিয়ে এসেছে, তাদের মিউজিক নিয়ে এসেছে। সো ইট ইজ আ বিগ,
1: ইটস আ মেল্টিং পট,
0: অ্যাবসলিউটলি ইটস আ ফ্যান্টাস্টিক সিটি।
1: কিন্তু এর স্ট্রাকচারটা না, যেহেতু কলকাতা আগে ব্রিটিশ ক্যাপিটালই ছিল, অনেকটা সিমিলার। মেনটেন্যান্স ইজ ডিফারেন্ট, কালচার ইজ ডিফারেন্ট, সেটা অন্য প্রশ্ন, কিন্তু ওইটা অনেকটা একরকম, সেইটা বেশ চেনাশোনা একটা ভাইবস আসছে। তো আমরা দেখা যাক, যদি আপনারা একটু জানান, যদি আমরা কোনো ফুডকার সঙ্গে রেডিও বাংলার একটা রেগুলার সেগমেন্টাইজড কিছু পডকাস্ট করতে পারি, যদি রেডিও বাংলার মানে তারা রাজি।
0: না না, ডেফিনেটলি দিস ইজ সামথিং উইচ উই ক্যান বোথ ওয়ার্ক অন। ফুডকাকে নিয়ে আসা যাবে সবার কাছে জানাবার জন্য লন্ডনে,
1: আর রেডিও বাংলার খবরটা আমরা আমাদের দিকে পৌঁছবো
0: নিশ্চয়ই।
1: এবং একসঙ্গে যদি কোনো পডকাস্ট বা কোনো কিছু করা যায় সেটা একটু আপনারা কমেন্ট সেকশনে জানান।
0: নিশ্চয়ই, আই রিয়েলি লুক ফরওয়ার্ড।
1: হ্যাঁ,
0: হ্যাভ আ ওয়ান্ডারফুল ট্রিপ। ভালো লাগলো তোমাকে, তোমার সঙ্গে লন্ডনে বসে গল্প করতে।
1: লন্ডনে বসে গল্প করতে, কলকাতায় তো দেখা হয়েইছে।
0: হ্যাঁ,
1: আর বাকিটা পরের সেগমেন্টে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

কত ছবি আঁকা থাকে সাদা কালো ক্যানভাসে। মাঝে মধ্যে মনে হয় যে এটা একটা কবিতার লাইন নয়, এটা যেন জীবনের ক্ষেত্রেও সম্পূর্ণভাবে প্রযোজ্য। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব কিছু কথা ছবিকে নিয়ে, ইনফ্যাক্ট কিছু ছবিকে নিয়ে। তবে সেই ছবি কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, মানে এরকম কিছু ঘটনা যেগুলো কিনা আমাদের মনের মধ্যে একদম ছবির মতন ছাপা হয়ে যায়। মানে অতীতের এরকম কিছু কথা, এরকম কিছু ঘটনা যেগুলো সারা জীবন আমাদের মনের মধ্যে ছবির মতন থাকে। তো এরকম কয়েকজনকে আমি জানি এবং তাদের কিছু ঘটনাও আমি জানি যেগুলো তাদের জীবনে একদম ছবির মতন ছাপা রয়েছে। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে

হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: গল্পগুলো এরকম যেগুলো চাইলেও ভোলা যায় না। ইনফ্যাক্ট এটা শুধু গল্প নয়, এটা কিছু ঘটনা যেগুলো একদম ছবির মতন ছাপা থাকে আমাদের মনে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই শেয়ার করতে চাই আমার এক বন্ধুর কথা। তার জীবনে একটা সকাল কিন্তু সে কোনোদিন ভুলতে পারে না। সেটা হচ্ছে কোনো এক সকালে, শীতের সকালে তার ঘুম ভেঙে গিয়েছিল এবং ঘুম থেকে উঠে সে তার বাড়ির সামনে যে বাগানটা সেখানে গিয়ে দাঁড়িয়েছিল চুপ করে। খুব ছোট তখন, কিন্তু সেই মেঘলা শীতের সকাল, তার বাড়ির সামনে শিউলি ফুল, শিউলি সদ্য ফোটা শিউলি ফুলের গাছ, এই পুরো দৃশ্যটা তার মনের মধ্যে একদম ছবির মতন আঁকা রয়েছে। আর সেই ছবি সারা জীবন থেকে যাবে তার মনের মধ্যে, এই কথাই বলেছে সে। তো রেডিও বাংলা নাই ডট কমে এরকমই আরও অনেক ছবির কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: টাকদম টাকদম বাজাই আমি, টাকদম টাকদম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকদম টাকদম বাজাই সব ভুলে যাই

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা .com এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু স্কুল ডেজের শেষ দিনটা অত্যন্ত মর্মস্পর্শী একটি দিন থাকে, ব্যতিক্রম আমিও নই। কিন্তু সেই দিনে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা কিনা আমার মনের মধ্যে সারা জীবন ছবির মতন আঁকা থাকবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। এরকম কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো একদম ছবির মতন মনের মধ্যে আঁকা থাকে। তো তার মধ্যে আমার এই ঘটনাটা অবশ্যই শেয়ার করতে চাই, আমাদের স্কুলের শেষ দিন, যেদিন স্কুল ফাইনাল এক্সামিনেশনের পরে স্কুলে গিয়েছিলাম শেষবারের জন্য। সেদিন দেখেছিলাম আমাদের হেড স্যার, যাকে আমরা বাঘের মতন ভয় পেতাম এবং শ্রদ্ধাও করতাম, তার চোখে জল। এবং সেই দৃশ্যটা সারা জীবন কিন্তু আমার মনের মধ্যে একদম ছবির মতো আঁকা থাকবে। তো রেডিও বাংলানাই ডট কমে এরকমই কিছু ছবির কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

মাঝে মধ্যে কিছু গানের সুর আমাদের অন্য জগতে নিয়ে যায়। তো এরকমই একটি ঘটনার সাক্ষী কিন্তু আমার এক কাকু ছিলেন। ইনফ্যাক্ট সেই কাকুর খুব ছোটবেলায় একবার যখন ঘুম থেকে উঠেছেন, সেই সময় দূর থেকে ভেসে আসছিল সানাইয়ের শব্দ, এবং সেই সানাইয়ের শব্দ শুনে সেই কাকু নাকি একদম হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন। অনেকেই ব্যাপারটা ঠিক ধরতে পারেননি, কেন বাচ্চা ছেলেটা কাঁদছে, কিন্তু সেই সানাইয়ের সুর তার মনটাকে খুব ছোটবেলায় এমন জায়গায় স্পর্শ করেছিল যে তার এফেক্ট ছিল সেই চোখের জল। এবং সেই দিনটা, সেই সকালটা এবং সেই সানাইয়ের শব্দ সেই কাকু এখনো পর্যন্ত ভুলতে পারেননি। এই ব্যাপারটা পুরোপুরি তার মনের মধ্যে একদম ছবির মতন আঁকা রয়েছে। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যেগুলো কি না অনেকের মনেই একদম ছবির মতন আঁকা রয়েছে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

স্মৃতি যে সতত সুখেরই হবে তার কিন্তু কোনো মানে নেই। ইনফ্যাক্ট আমার এক বন্ধুর কথা শুনে তো আমার ঠিক সেটাই মনে হয়। আমাদের প্রত্যেকের জীবনেই ছোটবেলাটা খুব স্পেশাল, কিন্তু আমার সেই বন্ধুর জীবনে ছোটবেলাটা ছিল ভয়ঙ্কর, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তাকে পারিবারিক হিংসার সম্মুখীন হতে হয়েছিল এবং তার কিছু কিছু কথা, কিছু কিছু ঘটনা তার মনে সারা জীবন একদম ছবির মতন আঁকা রয়েছে। যদিও সেই ছবিগুলো সে বিনষ্ট করতে চায় কিন্তু পেরে ওঠে না। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কিছু ঘটনা নিয়ে যেগুলো কিনা ছবির মতন আঁকা থাকে আমাদের অনেকেরই জীবনে। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং কথা থাকছে, তার সাথে সাথে অবশ্যই আড্ডাও থাকছে এবং আড্ডার মাঝখানে মাঝখানে ভালো ভালো গানও থাকছে, যাতে গানগুলো শুনতে শুনতে আমরা মন ভালো রাখতে পারি এবং আড্ডাগুলো একটু বেশি জম্পেশ হয়ে ওঠে। তাই বেশি কথা না বলে আড্ডার দিকে এগিয়ে যাব এবং আপনি শুনছেন রেডিও বাংলানিউজ ডট কম, মন যখন এর উদ্দেশ্য।

0: করার পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangla.com এ আজকে আড্ডা দিচ্ছি এবং এমন একটা জায়গার কথা বলবো যে জায়গায় গেলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। আমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর যদি কিছু জিনিস থাকে সেটা হচ্ছে নিষ্পাপ শিশু এবং ফুল। এই যে ফুল আর নিষ্পাপ শিশুর মধ্যে কোনো রকম অমিল নেই। আর আপনার কি মনে হয় এই দুটোর মধ্যে কি কোনো অমিল আছে বা তফাত আছে? আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে তো জানাবেন, কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলি। ধরুন আপনি কাশ্মীরে ঘুরতে গেছেন এবং কাশ্মীরে ঘুরতে গিয়ে ডাল লেকে ঘুরছেন এবং তার সাথে সাথেই আপনি দেখতে পেলেন যে সারি সারি টিউলিপ ফুল, অর্থাৎ টিউলিপ গার্ডেন, যেখানে যেখানে কি সেটা অবশ্যই বলছি একটা ছোট্ট গানের ব্রেকের ওপার। অনেক আড্ডা রয়েছে, তাই কোথাও যাবেন না, ফিরছি আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: নেই।
1: যদি আমরা ভূস্বর্গ বলে জানি কাশ্মীরকে, তাহলে তার নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। আর সেটা সবাই আমরা জানি যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই সেখানে প্রত্যেকটা রঙই খুবই অন্যরকম লাগে। এবং যদিও রাজনৈতিক পরিবেশ সেখানকার রঙগুলোকে একটু ফিকে করে দিয়েছে, যদিও আমরা সেই ব্যাপারে একটু কথা না বলে যদি ডাল লেকে শিকারে চড়তে চড়তে ওই টিউলিপ গার্ডেন দেখার বা সেটাকে উপভোগ করার কথা বলি, তাহলে আমার মনে হয় বেশি ভালো। যদি আপনারা ঠিকঠাক সময়ে যান, অর্থাৎ যেই সময় গুলমার্গ এবং সোনমার্গে বরফ রয়েছে, সেই রকম একটা সময় গেলে যেখানে কাশ্মীরটা পুরো বরফে ঢাকা, সেরকম একটা সময় গেলে পর্যটকদের ভিড়ও পাবেন, তার সাথে সাথে কাশ্মীরের টিউলিপ গার্ডেনের যে একটা আলাদাই সৌন্দর্য সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: সিলসিলা দেখেছেন তো, মনে পড়ছে ওই দৃশ্যটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদমই ঠিক, কাশ্মীরের টিউলিপ গার্ডেনের সামনে অমিতাভ বচ্চন এবং সিলসিলার রেখার সেই ছবির দৃশ্যর কথাই আমি বলছি, যেখানে মাঠের পর মাঠে শুধুমাত্র টিউলিপ, লাল হলুদ সাদা রঙের টিউলিপ। এবং সেই দৃশ্যটা দেখলেই মনে হয় যে যেখান থেকেই আমরা সেই দৃশ্যটা দেখি না কেন, সেই জায়গাটাই যেন আমরা পৌঁছে গেছি। এবং এই যে টিউলিপ গার্ডেন, যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেনটি এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, এবং এই টিউলিপ গার্ডেনের আসল নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, এবং সেটা কাশ্মীরিদের কাছে কিন্তু সিরাজ বাগ নামেই পরিচিত।
1: কবি হবে

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
3: কি হলো, মাথাটা ঝিমঝিম করছে।
2: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
3: সত্যি?

radiobangladesh.com এ আমি রুবিনা আছি এবং আজকের আটার একদম শেষ অবধি মানে শেষ ভাগে চলে এসেছি। টিউলিপ গার্ডেন নিয়ে কথা বলছিলাম, এশিয়ার সব থেকে বড় টিউলিপ গার্ডেন যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেন, এবং যেই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য দেখার জন্য আপনাকে স্প্রিং এর সময় যেতে হবে, অর্থাৎ শীতটা কাটিয়ে ঠিক বসন্ত ঢুকছে সেই সময় যদি আপনি যান তাহলে কোনো কথাই নেই, আপনি কাশ্মীরের যে আসল টিউলিপ গার্ডেনের যে রং বা রূপ সেটা উপভোগ করতে পারবেন। আর যদি এই দৃশ্যটা কেউ চাক্ষুষ দর্শন করে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডাটা এগিয়ে চলে, আর সেভাবেই আজও সেইভাবেই এগিয়ে চলবে। তো আজকের এই আড্ডায় আমাদের আজকের বিষয় গান, গান নিয়ে আড্ডা হোক। একদিকে যেমন আমরা গান শুনবো প্রচুর, আর তার পাশাপাশি আজকে সেই গানের কথা নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠবে। গান আমাদের কাছে এমন একটা ইন্সপিরেশন যেখানে কিন্তু আমরা কঠিন কোনো মুহূর্তের মধ্যে, কোনো কোনো সময়ের মধ্যে আমরা যখন যাই, তখন কিন্তু গান আমাদের কাছে একটা অক্সিজেন। আর গান হয়তো অনেকেই আমরা হয়তো সুরে গাইতে পারি না, কিন্তু এই সুরে না গাইলেও মনে মনে যদি আমরা কখনো গুনগুন করি, সেটাও কিন্তু ভেতর থেকে একটা রিলিফ

পাওয়া যায়। আর সেই জন্যই গান ভালোবেসে গান, নিজের মতো করে যদি সেই গান আপনি মনে মনেও গাইতে পারেন, তাহলে কিন্তু সেই গান আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। আজকের এই আড্ডা সেই কথা নিয়ে, তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, বলবো আজকের এই গান ভালোবেসে গান আরও কিছু কথা। এখন হ্যাঁ গান।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা গান ভালোবেসে গান নিয়ে। তো সত্যিই কিছু কিছু গান এমন থাকে যে গানের মধ্যে আমাদের এমন একটা ইন্সপিরেশন তৈরি হয় যেখান থেকে আমরা খুব সহজেই কঠিন মুহূর্তকে সরিয়ে দিয়ে নতুনভাবে বাঁচতে ভালোবাসি। এমনও তো হচ্ছে মিউজিক থেরাপি, কিশোর কুমারের কিছু গান যে গানের মাধ্যমে কিন্তু মিউজিক থেরাপির মাধ্যমে ভালো হয়ে উঠছে মানুষ। অবলম্বন কিশোর কুমারের গান। তো বুঝতেই পারছেন গান কিন্তু আমাদের যদি আপনি দিনের প্রথমেই মানে শুরুতে ভোরবেলার দিকে যখন যত তাড়াতাড়ি আপনি ঘুম থেকে উঠতে পারবেন সেই ওঠার পর যদি আপনি কোনো একটা গান বা বেশ কয়েকটা গান মিলে যদি আপনি একটা সুন্দর মুহূর্ত কাটান আপনি দেখবেন সেদিনের সেই পুরো জার্নিটা আপনার কাছে কিন্তু একদম অন্যরকম একটা জার্নি মনে হবে। এবং যদি কোনো কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে আপনি তখন যান তাহলে তো আরও বেশি করে বুঝতে পারবেন যে গান কতটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। এবং সেই গান যদি আপনি শুরুতেই পথ চলার শুরুতেই সবার ফার্স্ট উঠেই আপনার এখন প্রত্যেকের কাছেই মোবাইল আছে সেই মোবাইলের মাধ্যমে ইউটিউব থেকে বা আপনি ব্লুটুথ স্পিকারের মাধ্যমে খুব কম মৃদু সাউন্ডে আপনি খুব সুন্দর করে কিন্তু সেই মুহূর্তটা উপভোগ করুন। এবং আপনি ওই সময় একটা জিনিস ভাবুন যে পৃথিবীর ওই সময়টায় যেন কেউ আপনার সঙ্গে নেই, শুধু সেই গায়ক বা গায়িকা আর আপনি। আপনি দেখুন অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ব্যাপার হবে এবং ইচ্ছে করবে প্রতিদিন এইভাবেই গানকে সঙ্গী করেন। আমাদের যেমন বন্ধু বই, সেই বই যেমন আমাদের ধোঁকা দেয় না সেরকমই গানও কিন্তু তাই, গানও কিন্তু ধোঁকা দেয় না। সঙ্গে থাকুন আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা গান ভালোবেসে গান নিয়ে, তারপর ফিরে এসে আরও কিছু কথা বলছি, জুড়ে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে, আর আড্ডা চলছে গান ভালোবেসে গান। একটা গানের মধ্যে শুধু যে কথা তা তো নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে সুর, আর সেই সুর কিন্তু আপনাকে আপনার দুঃখের মুহূর্তটাকে ভুলিয়ে আনন্দের সুর বপন করে দেবে আপনার মনের মধ্যে, আর এটাই হবে আপনার আগামীর পথ চলার সবথেকে ভালো একটা কার্যকরী ইন্সপিরেশন। আমরা প্রত্যেকেই ভাবি যে এখন এই যে ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে কীভাবে সময় বার করব, কারণ প্রতি মুহূর্তেই আমরা ছুটছি, কাজ যেন শেষ হচ্ছে না, কোনোভাবেই একটুখানি সময় আমরা বার করতে পারছি না নিজেদের জন্য। প্রথমত নিজেদের জন্য সময়টা বার করতে হবে, তারপর তো গান। আপনাকে এমন একটা সময়ে সারা দিনের মধ্যে ভেবে নিতে হবে যে সময়টায় আপনার শুধু নিজেকে নিয়ে, নিজেকে ভালো রাখার একটা সময়, এটা কিন্তু আপনাকে বার করতেই হবে। যদি আপনি আগামী দিনে বা প্রতিটি দিন, আগামী দিনের প্রতিটি দিন আপনি খুব স্বচ্ছন্দে আনন্দে কাটাতে চান, তাহলে কিন্তু নিজের জন্য সময় দিতে হবে প্রথম, তারপর বাকিদের। তো আমরা যদি দিনের কোনো একটা সময়, সে আপনি যেভাবেই হোক, হয়তো আজকের আটটা গান নিয়ে হচ্ছে তাই, যোগা করেও কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারেন নিজের মতো কিছুটা সময়। আপনি মেডিটেশন করতে পারেন, আপনি খুব সুন্দর করে হয়তো ছবি আঁকেন বা গান গান বা কবিতা বলেন বা নাটক করেন, এই নিজের জন্য সময়টাকে রাখতে হবে। আধ ঘন্টা হোক, এক ঘন্টা হোক, দশ মিনিট হোক, পনেরো মিনিট হোক, রাখতে হবে নিজের জন্য সময়। আর সেখানে এক কলি দু কলি হোক, গানের বা সুর মেলানো একটা কিছু ব্যাপার রাখবেন, দেখবেন নিজেকে অনেকটা বেশি ফ্রেশ লাগবে এবং হালকা লাগবে। সঙ্গে থাকুন, আবারও ফিরব গান ভালোবেসে গানের আড্ডা নিয়ে। আমি সৌভিক।

তো আড্ডা চলছে গান মুসাফিরে, আজকে গান ভালোবেসে গান নিয়ে। তো জীবনে আমি একটা কথা প্রথম থেকে প্রায়ই বলি যে কোনো কিছুর আশা করাটা ঠিক নয়। এক্সপেকটেশন না রাখা মুহূর্তগুলো অনেক কিছু আপনাকে ফিরিয়ে দেবে, আবার এক্সপেক্ট করা মুহূর্তগুলো আপনার থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে। তাই ভাবতে হবে জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি একা, কেউ আপনার সঙ্গে নেই। তাহলেই দেখবেন জীবনের সব কঠিন মুহূর্ত আপনি এক তুড়িতেই পার করে দিতে পারছেন। এবার গানের কথা বলতে গেলে একটা কথা আমার মনে পড়ে যায়, এই যে গান এমন একটা সুর, ভাবুন যে সুরটা ধরুন পুজোর সময়, এই যে মহালয়ার একটা সুর, একটা অদ্ভুত একটা ওই মুহূর্তটা আপনাকে পুরো একদম অদ্ভুত একটা ঘুরে নিয়ে চলে যায়, এবং ওই ব্যাপারটা শুনলেই, ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা শুনলেই আপনার কিন্তু মনে হয় যেন পুজো এসে গেছে, যেন পুজোর মধ্যে আছেন। এইখানেই কিন্তু একটা ভালো লাগা, এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা, সেটা যদি আপনি দিনের যে কোনো সময়ে শুনতে পারেন তাহলেই মনে হবে যেন মা আসছেন। দেখবেন মনটা কতটা চেঞ্জ হয়ে যায়। এইখানেই বলে গান বা সুর বা ওই যে মহালয়ার পর্বটা। তবে কারো কারোর মতে একটা জিনিস আছে নিশ্চয়ই, যে দূর মহালয়াটা ওই পুজোর আগে 7 দিন আগে বা 15 দিন আগে ওটা শুনতেই বেশি ভালো লাগে, এই আগে থেকে কি হঠাৎ মাঝে মধ্যে শুনবো, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত ভালো লাগা থাকে। যখন আপনার খুব মন খারাপ হবে খুব, তখন এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এইটা মাঝে মাঝে চালাবেন। এই গানের যে মাঝের মুহূর্তগুলো আপনাকে সত্যিই মনে করিয়ে দেবে আপনি একা নয়, উৎসব আসছে একদম কাছে, মা আপনাকে আশীর্বাদ করছেন। দেখবেন জীবনের সব কঠিন মুহূর্তগুলো আপনি খুব সহজে এক নিমিষে পার করে গেছেন। আরও একটা কথা বলবো এই গানের প্রসঙ্গে, সেটা হচ্ছে এই যে আমরা প্রতিনিয়ত অনেকেই এখন ব্যাপারটা করছেন কানের হেডফোন ইউজ করে গান শোনা, এটা আমার মনে হয় যতটা কম করা যায় ততটাই ভালো। এক্ষেত্রে কিন্তু প্রতিদিন আপনি আপনার বিপদকেও ডেকে আনছেন। কানের যে একটা ক্ষমতা, একটা শোনার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু ক্রমশ কমতে থাকতে যখন আপনি লাউডস্পিকারে, যখন এই কানের হেডফোনে ওটাকে জোরে চালিয়ে শুনছেন, কানের যে স্বাভাবিক ব্যাপারগুলো সেগুলো কিন্তু ক্রমশ দিন বা দিন কমতে থাকছে। মাথায় রাখবেন এই ব্যাপারটাকে, অবশ্যই মাথায় রাখবেন গান ভালোবেসে শোনার সময়ও আপনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, আপনি ব্লুটুথ স্পিকারে শুনুন কিংবা আপনি মোবাইলটাকে দূরে রেখে স্পিকারটাকে এ করে তাতেও শুনতে পারেন, কিন্তু পারবেন যতটা চেষ্টা করুন কমানোর ওই হেডফোন ইউজ করার। আমাদের আড্ডা জারি থাকবে, আবারও ফিরব, সঙ্গে থাকবেন।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকে এই স্পেশাল একটা গান ভালোবেসে গান। দেখবেন অনেক জায়গায় বিদেশে তো এই ব্যাপারটা আছেই, এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই যে পাড়ায় পাড়ায় বা কোনো একটা সুন্দর জায়গায় অনেক মানুষের জমায়েত, সেখানে গান গাইছেন মানুষ, পাশে থাকবেন, এড়িয়ে যাবেন না, কারণ সে কিন্তু আপনাকে শোনানোর জন্যই গানটা গাইছে। হ্যাঁ, হয়তো তার কিছু অর্থের ব্যাপারটাও মিটছে, কিন্তু প্রকৃত যদি ব্যাপারটা ভাবা যায় তাহলে কিন্তু আপনাকে সে ভালো রাখার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। অবশ্যই এড়িয়ে যাবেন না, একটু শুনবেন, তাদের পাশে দাঁড়াবেন। কিংবা ধরুন এমন অনেক জায়গায় আছে, যেমন ট্রেনে বা বাসে অনেকে গান গান, দেখবেন হয়তো এমন অসাধারণ গানও অনেকে গান যেটা হয়তো ভাবনারও বাইরে, পাশে থাকবেন। radiobalani.com-এর পক্ষ থেকে সেই সব যারা প্রতিদিন লড়াই করছেন বাসে, ট্রামে কিংবা রোড শো এর মাধ্যমে, তাদের সকলকে radiobalani.com-এর পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছে, কারণ তাদের এই লড়াই অনেক মানুষকে ভালো রাখছেন। আর এই গান ভালোবেসে গান, সত্যি যেভাবে আপনারা ভালোবেসে গাইছেন আমাদেরকেও আপনারা ভালো রাখছেন, তাই তাদের জন্য আমাদের আবারও শুভেচ্ছা। এবং আরও আরও বেশি করে গান শোনা হোক, গান গাওয়া হোক, কোনো আসরে নিজের মতো করেই দুকুলি গান গাইবেন, সুর নাও ঠিক হতে পারে, ঠিক আছে, আপনি তার প্রকৃত গান নিয়ে চর্চা করেন না, কিন্তু তবুও মনের আনন্দ দিতে গানকে বেছে নিন, সঙ্গী করুন। কথা দিলাম সে কিন্তু আপনাকে কখনো ধোকা দেবে না, বরং আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। করোনার সময় প্রচুর এরকম যারা নতুন করে নিজেদের মেলে ধরেছেন, এটা যেমন একটা দিক, ঠিক সেরকম অনেকের কাছে অনেক রকম কথা উঠেছে যে এরা জানে না, কিছু নয়, তবুও কেন করছে। কিন্তু আজকে সেই সুপ্ত ভালো লাগাটুকু এখন সে চর্চায় গায়ক হয়ে উঠেছে, এটা একটা নতুন দিক কিনা? অবশ্যই দিক। আজ হয়তো আপনি ভালো গাইতে পারছেন না, কিন্তু আপনার এই গান গাওয়ার প্রথম নেশাটা, ভালো লাগাটা হয়তো আগামী দিনে আপনাকে শিল্পীও করে তুলতে পারে, গায়ক কিংবা গায়িকা। ভালো থাকুন, দেখা হবে, আরে ভাবি শুনতে থাকুন আবারও radiobanglanet.com প্রতিদিন 24/7 দেখা হচ্ছে।

আচ্ছা, আপনি প্রেমপত্র পেয়েছেন? বেশ জমিয়ে গুছিয়ে একটা সুন্দর হাতের লেখায় প্রেমপত্র পেয়েছেন। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্যাপশন কিংবা গুছিয়ে ডিজিটাল কালিতে কোনো লেখার কথা বলছি না, সত্যিকারের প্রেমপত্র। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান সেই গল্পটা, +447503965712। ততক্ষণ শুনতে থাকুন পরপর তিনটে গান, ফিরছি গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। প্রেমপত্র কিন্তু প্রেমের গভীরতা অনেক বেশি বাড়িয়ে দেয়। প্রেমপত্র বা লাভ লেটার প্রেমের মাধুর্য একদম অন্যরকম জায়গায় নিয়ে যায়। আপনি যদি এখনও আপনার প্রিয় মানুষকে লাভ লেটার না লিখে থাকেন, তাহলে চটপট লাভ লেটার লিখে ফেলুন। এতে প্রেমের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.lovedesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। একজন বিশেষ মানুষ ছিল যাকে আমি নিয়ম করে প্রেমপত্র পাঠাতাম, এবং তখন বয়সটা ভীষণ কম, তার ঠিকানায় চিঠি পাঠানোর সাহসটা থাকতো না, কিন্তু এমন একজন মানুষের কাছ থেকে পাঠাতাম, সে তার ভীষণ প্রিয় একজন বন্ধু ছিল। কিন্তু পরে গিয়ে জানতে পারি যে সেই মানুষটা আমি যাকে চিঠি পাঠাচ্ছি তার কাছে চিঠিগুলো পৌঁছাচ্ছে না, এবং সেই চিঠিগুলো তার কাছে অবধি পৌঁছে দিচ্ছে না। সে নয় চিঠিগুলো রাস্তায় ফেলে দিত বা ছেড়ে দিত বা পুড়িয়ে দিত, সেটা পরে সে একজন মানুষকে বলে এবং আমি তার থেকে জানতে পারি। খুব এম্বারেসিং একটা ঘটনা এই প্রেমপত্র পাঠানো নিয়ে। আসলে মানুষকে বিশ্বাস করতে গেলে 10 বার ভাবতে হয়। আছে নাকি প্রেমপত্র লেখা নিয়ে ভালো খারাপ এক্সপিরিয়েন্স, সবটাই শেয়ার করুন আমার সঙ্গে +447503965712। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা দিচ্ছি প্রেমপত্র নিয়ে। ভীষণ ভালো একটা বিষয় প্রেমপত্র, যেটা আপনি চটপট লিখে ফেলতে পারেন আপনার প্রিয় মানুষের জন্য এবং রাগ ভাঙানোর ক্ষেত্রে হতে পারে বা সম্পর্ককে এনহ্যান্স করার জন্য প্রেমপত্র কিন্তু একটা দারুণ টনিক। এরকম অনেক সময় হয়েছে যে অনেক বন্ধু বান্ধবের কমন পোস্টম্যান হিসেবে আমি কাজ করেছি এবং তাদের প্রেমটা এইভাবে টিকে গিয়েছিল। ডিজিটাল কালিতে আমরা এতটাই অভ্যস্ত, তাই এই অভ্যেস থেকে বেরিয়ে কিছু কিছু সময় এই বিলাসিতাগুলোর কিন্তু ভীষণ প্রয়োজন। তাই আপনি আপনার প্রিয় মানুষকে একটা প্রেমপত্র পাঠিয়ে দিন, দেখুন না তার মনটা কিছুক্ষণের জন্য হলেও বেশ ভালো লাগবে, বেশ অন্য রকম লাগবে। তাই দেরি না করে চটপট আপনার প্রিয় মানুষকে প্রেমপত্রটা পাঠিয়ে ফেলুন। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিং .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কী ডিসাইড করলেন তাহলে? প্রিয় মানুষকে চিঠিটা তো লিখবেন, লিখেই ফেলুন, চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে ফেলুন আপনার মনের বার্তাগুলো। বা চাইলে আপনি আমাকেও চিঠি লিখতে পারেন, প্রেমপত্রও পাঠাতে পারেন। আর যদি মনে হয় যে প্রেমপত্র পাঠানোটা একটু চাপের, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, পাঠাতে পারেন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিং .com, মন যখন নিরুদ্দেশ।

ডেনিম, নামটা শুনলেই আমাদের মনে পড়ে জিন্সের কথা। এমন এক পোশাক যেটা পরে আমরা যে কোনো সময় বেরিয়ে পড়তে পারি, যেমন সুবিধাজনক তেমন আরামদায়ক আর ফ্যাশনেবল। কিন্তু এই যে জিন্স, যেটা ছাড়া আমাদের এখন একদিনও চলে না, আর সবার ওয়ার্ড্রপে কম বেশি জিন্স থাকে, সেটা যে একদিন এইরকম ফ্যাশন দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেই সম্বন্ধে কিন্তু একটা সময় মানুষের কোনো ধারণাই ছিল না। কারণ সেই সময় এই জিন্স পরতো শ্রমিকরা, আর সেটাই এখন ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে। সেই জিন্সের জন্মটা কীভাবে হলো আর সেটা কীভাবে ফ্যাশন দুনিয়ায় চলে এলো, সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। সঙ্গে রয়েছে আমি অনামিকা, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই ডেনিমের গল্প নিয়ে থাকবো। তবে তার আগে এখন শুনবো পরপর তিনটে গান, ফিরে আসছি গানের ওপারে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

কলেজ হোক কিংবা বন্ধুর সঙ্গে আড্ডা, ট্রাভেলিং হোক কিংবা শপিং, পছন্দের পোশাকের তালিকার একেবারে প্রথমেই যেটা থাকে সেটা হলো জিন্স। আর সেই কারণেই সবার ওয়ার্ড্রপেই কিন্তু কম বেশি জিন্স দেখা যায়। আর সেই জিন্সের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে জিন্সের কথা বলছি, সেই জিন্স যে একদিন একেবারে ফ্যাশন দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেটা কিন্তু একটা সময় কেউ ভাবতেও পারেনি, কারণ এই পোশাকটা তখন শ্রমিকদের জন্য তৈরি হয়েছিল। এই যে পোশাক, তার যে জন্মটা সেটা কিন্তু খুব একটা নতুন নয়, কয়েক দশক নয়, কয়েক শতক বছর আগে এই পোশাক প্রথম তৈরি হয়। আর সেটা হয় 19 শতকে ফ্রান্সের নাইমস শহরে, সেখানেই প্রথম আবিষ্কৃত হয় জিন্স। আর সেটা যেই কাপড় থেকে তৈরি করা হতো তাকে ফরাসি ভাষায় বলা হতো সার্জ, যাকে নাম দেওয়া হয় সার্জ দ্য নাইমস, আর সেটাকেই সংক্ষিপ্ত করে বলা হয় ডেনিম। আর তারপর ধীরে ধীরে সেই ডেনিম গোটা ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। এই ডেনিমের গল্প জারি থাকবে তবে গানের ওপারে, চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন।

সারা বিশ্বে ডেনিম প্রেমী মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়, কারণ সকলেরই পোশাকের যে পছন্দের পোশাকের তালিকা, সেখানে কিন্তু জায়গা করে নিয়েছে ডেনিম। তাই সবারই ওয়ার্ড্রপে কম বেশি দেখা যায়। আর এই ডেনিম যেটা এখন ফ্যাশন দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেটা যে এইভাবে ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠবে সেটা কিন্তু একটা সময় কেউ ভাবতেও পারেনি। কারণ এই পোশাকটা যখন প্রথম বানানো হয় তখন সেটা শ্রমিকরা পরতেন, আর তারপর ধীরে ধীরে সেটা গোটা ইউরোপে জনপ্রিয়তা লাভ করে। প্রথমে আমরা জানি যে 19th century ফ্রান্সে এই ডেনিম আবিষ্কৃত হয়, আর তারপর সেটা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুনছেন রেডিও বাংলানেট.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ডেনিম নিয়ে কথা বলছি, এই ডেনিম প্রথম যখন তৈরি হয় নাবিকদের সেটা ভীষণ পছন্দ হয়। যদিও আমরা বিভিন্ন রঙের এখন আমরা ডেনিম দেখতে পাই, কিন্তু প্রথম যখন ডেনিম তৈরি হয় সেটা কিন্তু নীল রঙেরই শুধুমাত্র হয়েছিল, কারণ এটা শুধুমাত্র সেই সময় শ্রমিক এবং পরিশ্রমী মানুষ যারা তারা পরতেন। আর তাদের জামা কাপড় যেহেতু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত, আর এই জিন্সে নোংরা সেভাবে বোঝা যায় না, তাই তাদের রং নীল রাখা হয়। এই যে আজকে আমরা ডেনিমের গল্প, জিন্সের গল্প নিয়ে রয়েছি, সেই গল্প তো জারি থাকবে, তবে এখন রয়েছে পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্লু জিন্স, হোয়াইট শার্ট, সবারই বোধ হয় অল টাইম ফেভারিট পোশাকের মধ্যে একটি। আর সেই জন্যই কিন্তু সবার ওয়ার্ড্রপেই কম বেশি জিন্স দেখা যায়। আর সেই জিন্স যেটা পরে যখন খুশি বেরিয়ে পরা যায়, আর সেটা যেমন আরামদায়ক তেমনি সুবিধাজনক এবং ফ্যাশনেবল। আর সেই জিন্সের গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই জিন্স নিয়ে যে কথা বলছি, সেটা যদিও উনিশ শতকে প্রথম ফ্রান্সে আবিষ্কৃত হয়, আর তারপর সেটা ধীরে ধীরে প্রথমে ইউরোপে, তারপর আমেরিকায়, এবং এখন সারা বিশ্বে সেটা জনপ্রিয় পোশাকের মধ্যে একটি। আর সেই জিন্স যার যে জনপ্রিয়তা সেটা কিন্তু একটুও কমেনি, বরং প্রথম দিকে যদিও এটা শ্রমিকদের কথা ভেবেই বানানো হয়, কিন্তু এটা ধীরে ধীরে একেবারে ফ্যাশন দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নেয়। আর ১৯৭০ দশকে সেটা এতটাই জনপ্রিয়তা লাভ করে যে সারা বিশ্বেই সেটা ছড়িয়ে পড়ে। আর সেই জিন্সের গল্প করতে করতেই এখন আমাদের সময় হয়ে গিয়েছে গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ডেনিম নিয়ে। ডেনিম যা সারা বিশ্বে এখন জনপ্রিয়তা লাভ করেছে একটা সময়, যদিও এটা যখন প্রথম বানানো হয় তখন সেটা শুধু শ্রমিক বা পরিশ্রমী মানুষরাই পরতেন। তারপর ধীরে ধীরে সেই পোশাক সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে এবং এখন সেটা ফ্যাশনে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর জিন্স শুধু নয়, ডেনিমের কিন্তু জ্যাকেট থেকে শুরু করে নানা রকমের পোশাক সবাই ব্যবহার করেন, আর সেই ডেনিম দিয়ে এখন নানা রকমের অ্যাক্সেসরিজও কিন্তু বানানো হচ্ছে। আর সেই সব কিছু মিলিয়েই কিন্তু ডেনিম যা এখন ফ্যাশন দুনিয়ায়। আর এই ফ্যাশন ট্রেন্ডটা 1970 সালে গৃহীত হয়, আর তারপর সেই ডেনিম নিয়ে উন্মাদনা আজও বিন্দুমাত্র কমেনি। আর সেই ডেনিমের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন চক্ষু নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

0: আজ চাই
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা.
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
4: সময়।
3: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে.
5: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম.
6: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া. ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস. প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা. মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ.
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে. আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কত ছবি আঁকা থাকে সাদা কালো ক্যানভাসে। মাঝে মধ্যে মনে হয় যে এটা একটা কবিতার লাইন নয়, এটা যেন জীবনের ক্ষেত্রেও সম্পূর্ণভাবে প্রযোজ্য। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছেদা নামে গৌরব বসে আছে আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব কিছু কথা ছবিকে নিয়ে, ইনফ্যাক্ট কিছু ছবিকে নিয়ে। তবে সেই ছবি কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, মানে এরকম কিছু ঘটনা যেগুলো কিনা আমাদের মনের মধ্যে একদম ছবির মতন ছাপা হয়ে যায়। মানে অতীতের এরকম কিছু কথা, এরকম কিছু ঘটনা যেগুলো সারা জীবন আমাদের মনের মধ্যে ছবির মতন থাকে। তো এরকম কয়েকজনকে আমি জানি এবং তাদের কিছু ঘটনাও আমি জানি যেগুলো তাদের জীবনে একদম ছবির মতন ছাপা রয়েছে। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: গল্পগুলো এরকম যেগুলো চাইলেও ভোলা যায় না। ইনফ্যাক্ট এটা শুধু গল্প নয়, এটা কিছু ঘটনা যেগুলো একদম ছবির মতন ছাপা থাকে আমাদের মনে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই শেয়ার করতে চাই আমার এক বন্ধুর কথা। তার জীবনে একটা সকাল কিন্তু সে কোনোদিন ভুলতে পারে না। সেটা হচ্ছে কোনো এক সকালে, শীতের সকালে তার ঘুম ভেঙে গিয়েছিল এবং ঘুম থেকে উঠে সে তার বাড়ির সামনে যে বাগানটা সেখানে গিয়ে দাঁড়িয়েছিল চুপ করে। খুব ছোট তখন, কিন্তু সেই মেঘলা শীতের সকাল, তার বাড়ির সামনে শিউলি ফুল, শিউলি সদ্য ফোটা শিউলি ফুলের গাছ, এই পুরো দৃশ্যটা তার মনের মধ্যে একদম ছবির মতন আঁকা রয়েছে। আর সেই ছবি সারা জীবন থেকে যাবে তার মনের মধ্যে, এই কথাই বলেছে সে। তো রেডিও বাংলা নাই ডট কমে এরকমই আরও অনেক ছবির কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: তাকদুম তাকদুম বাজাই আমি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই সব ভুলে যায়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র radiobanglanet.com এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু স্কুল ডেজ এর শেষ দিনটা অত্যন্ত মর্মস্পর্শী একটি দিন থাকে, ব্যতিক্রম আমিও নই। কিন্তু সেই দিনে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা কিনা আমার মনের মধ্যে সারা জীবন ছবির মতন আঁকা থাকবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। এরকম কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো একদম ছবির মতন মনের মধ্যে আঁকা থাকে। তো তার মধ্যে আমার এই ঘটনাটা অবশ্যই শেয়ার করতে চাই, আমাদের স্কুলের শেষ দিন, যেদিন স্কুল ফাইনাল এক্সামিনেশনের পরে স্কুলে গিয়েছিলাম শেষবারের জন্য। সেদিন দেখেছিলাম আমাদের হেড স্যার, যাকে আমরা বাঘের মতন ভয় পেতাম এবং শ্রদ্ধাও করতাম, তার চোখে জল। এবং সেই দৃশ্যটা সারা জীবন কিন্তু আমার মনের মধ্যে একদম ছবির মতো আঁকা থাকবে। তো রেডিও বাংলানাইট ডট কমে এরকমই কিছু ছবির কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

মাঝে মধ্যে কিছু গানের সুর আমাদের অন্য জগতে নিয়ে যায়। তো এরকমই একটি ঘটনার সাক্ষী কিন্তু আমার এক কাকু ছিলেন। ইনফ্যাক্ট সেই কাকুর খুব ছোটবেলায় একবার যখন ঘুম থেকে উঠেছেন, সেই সময় দূর থেকে ভেসে আসছিল সানাইয়ের শব্দ, এবং সেই সানাইয়ের শব্দ শুনে সেই কাকু নাকি একদম হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন। অনেকেই ব্যাপারটা ঠিক ধরতে পারেননি, কেন বাচ্চা ছেলেটা কাঁদছে, কিন্তু সেই সানাইয়ের সুর তার মনটাকে খুব ছোটবেলায় এমন জায়গায় স্পর্শ করেছিল যে তার এফেক্ট ছিল সেই চোখের জল, এবং সেই দিনটা, সেই সকালটা এবং সেই সানাইয়ের শব্দ সেই কাকু এখনো পর্যন্ত ভুলতে পারেননি। এই ব্যাপারটা পুরোপুরি তার মনের মধ্যে একদম ছবির মতন আঁকা রয়েছে। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানা ডাডার আসলে এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যেগুলো কি না অনেকের মনেই একদম ছবির মতন আঁকা রয়েছে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

ঘরে কুয়াশা যখন ঘিরে ধরে, কুয়াশা যখন কত শত।

গায়ে ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায় হো তবু সে সময় ঘড়ি।

স্মৃতি যে সতত সুখেরই হবে তার কিন্তু কোনো মানে নেই। ইনফ্যাক্ট আমার এক বন্ধুর কথা শুনে তো আমার ঠিক সেটাই মনে হয়। আমাদের প্রত্যেকের জীবনেই ছোটবেলাটা খুব স্পেশাল, কিন্তু আমার সেই বন্ধুর জীবনে ছোটবেলাটা ছিল ভয়ঙ্কর, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তাকে পারিবারিক হিংসার সম্মুখীন হতে হয়েছিল এবং তার কিছু কিছু কথা, কিছু কিছু ঘটনা তার মনে সারা জীবন একদম ছবির মতন আঁকা রয়েছে। যদিও সেই ছবিগুলো সে বিনষ্ট করতে চায় কিন্তু পেরে ওঠে না। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কিছু ঘটনা নিয়ে যেগুলো কিনা ছবির মতন আঁকা থাকে আমাদের অনেকেরই জীবনে। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

www.bangla.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং কথা থাকছে, তার সাথে সাথে অবশ্যই আড্ডাও থাকছে এবং আড্ডার মাঝখানে মাঝখানে ভালো ভালো গানও থাকছে, যাতে গানগুলো শুনতে শুনতে আমরা মন ভালো রাখতে পারি এবং আড্ডাগুলো একটু বেশি জম্পেশ হয়ে ওঠে। তাই বেশি কথা না বলে আড্ডার দিকে এগিয়ে যাব এবং আপনি শুনছেন রেডিও বাংলানিউজ.com মন যখন এর উদ্দেশ্য।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangla.com এ আজকে আড্ডা দিচ্ছি এবং এমন একটা জায়গার কথা বলবো যে জায়গায় গেলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। আমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর যদি কিছু জিনিস থাকে সেটা হচ্ছে নিষ্পাপ শিশু এবং ফুল। এই যে ফুল আর নিষ্পাপ শিশুর মধ্যে কোনো রকম অমিল নেই। আর আপনার কি মনে হয় এই দুটোর মধ্যে কি কোনো অমিল আছে বা তফাত আছে? আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে তো জানাবেন। কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলি, ধরুন আপনি কাশ্মীরে ঘুরতে গেছেন এবং কাশ্মীরে ঘুরতে গিয়ে ডাল লেকে ঘুরছেন এবং তার সাথে সাথেই আপনি দেখতে পেলেন যে সারি সারি টিউলিপ ফুল, অর্থাৎ টিউলিপ গার্ডেন, যেখানে যেখানে কি সেটা অবশ্যই বলছি একটা ছোট্ট গানের ব্রেকের ওপার। অনেক আড্ডা রয়েছে, তাই কোথাও যাবেন না, ফিরছি আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

যদি আমরা ভূস্বর্গ বলে জানি কাশ্মীরকে, তাহলে তার নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। আর সেটা সবাই আমরা জানি যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই সেখানে প্রত্যেকটা রঙই খুবই অন্যরকম লাগে। এবং যদিও রাজনৈতিক পরিবেশ সেখানকার রঙগুলোকে একটু ফিকে করে দিয়েছে, যদিও আমরা সেই ব্যাপারে একটু কথা না বলে যদি ডাল লেকে শিকারে চড়তে চড়তে ওই টিউলিপ গার্ডেন দেখার বা সেটাকে উপভোগ করার কথা বলি, তাহলে আমার মনে হয় বেশি ভালো। যদি আপনারা ঠিকঠাক সময়ে যান, অর্থাৎ যেই সময় গুলমার্গ এবং সোনমার্গে বরফ রয়েছে, সেই রকম একটা সময় গেলে যেখানে কাশ্মীরটা পুরো বরফে ঢাকা, সেরকম একটা সময় গেলে পর্যটকদের ভিড়ও পাবেন, তার সাথে সাথে কাশ্মীরের টিউলিপ গার্ডেনের যে একটা আলাদাই সৌন্দর্য সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: আমার ভিন দেশি তারা

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: সিলসিলা দেখেছেন তো, মনে পড়ছে ওই দৃশ্যটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদমই ঠিক, কাশ্মীরের টিউলিপ গার্ডেনের সামনে অমিতাভ বচ্চন এবং সিলসিলার রেখার সেই ছবির দৃশ্যর কথাই আমি বলছি, যেখানে মাঠের পর মাঠে শুধুমাত্র টিউলিপ, লাল হলুদ সাদা রঙের টিউলিপ। এবং সেই দৃশ্যটা দেখলেই মনে হয় যে যেখান থেকেই আমরা সেই দৃশ্যটা দেখি না কেন, সেই জায়গাটাই যেন আমরা পৌঁছে গেছি। এবং এই যে টিউলিপ গার্ডেন, যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেনটি এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, এবং এই টিউলিপ গার্ডেনের আসল নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, এবং সেটা কাশ্মীরিদের কাছে কিন্তু সিরাজ বাগ নামেই পরিচিত।
1: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
3: কি হলো, মাথাটা ঝিমঝিম করছে।
2: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
3: সত্যি?

radiobangladesh.com এ আমি রুবিনা আছি এবং আজকের আটার একদম শেষ অবধি মানে শেষ ভাগে চলে এসেছি। টিউলিপ গার্ডেন নিয়ে কথা বলছিলাম, এশিয়ার সব থেকে বড় টিউলিপ গার্ডেন যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেন, এবং যেই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য দেখার জন্য আপনাকে স্প্রিং এর সময় যেতে হবে, অর্থাৎ শীতটা কাটিয়ে ঠিক বসন্ত ঢুকছে সেই সময় যদি আপনি যান তাহলে কোনো কথাই নেই, আপনি কাশ্মীরের যে আসল টিউলিপ গার্ডেনের যে রং বা রূপ সেটা উপভোগ করতে পারবেন। আর যদি এই দৃশ্যটা কেউ চাক্ষুষ দর্শন করে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডাটা এগিয়ে চলে, আর সেভাবেই আজও সেইভাবেই এগিয়ে চলবে। তো আজকের এই আড্ডায় আমাদের আজকের বিষয় গান, গান নিয়ে আড্ডা হোক। একদিকে যেমন আমরা গান শুনবো প্রচুর, আর তার পাশাপাশি আজকে সেই গানের কথা নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠবে। গান আমাদের কাছে এমন একটা ইন্সপিরেশন যেখানে কিন্তু আমরা কঠিন কোনো মুহূর্তের মধ্যে, কোনো কোনো সময়ের মধ্যে আমরা যখন যাই, তখন কিন্তু গান আমাদের কাছে একটা অক্সিজেন। আর গান হয়তো অনেকেই আমরা হয়তো সুরে গাইতে পারি না, কিন্তু এই সুরে না গাইলেও মনে মনে যদি আমরা কখনো গুনগুন করি, সেটাও কিন্তু ভেতর থেকে একটা রিলিফ পাওয়া যায়। আর সেই জন্যই গান ভালোবেসে গান, নিজের মতো করে যদি সেই গান আপনি মনে মনেও গাইতে পারেন, তাহলে কিন্তু সেই গান আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। আজকের এই আড্ডা সেই কথা নিয়ে। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, বলবো আজকের এই গান ভালোবেসে গান আরও কিছু কথা। এখন হ্যাঁ, গান।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা গান ভালোবেসে গান নিয়ে। তো সত্যিই কিছু কিছু গান এমন থাকে যে গানের মধ্যে আমাদের এমন একটা ইন্সপিরেশন তৈরি হয় যেখান থেকে আমরা খুব সহজেই কঠিন মুহূর্তকে সরিয়ে দিয়ে নতুনভাবে বাঁচতে ভালোবাসি। এমনও তো হচ্ছে মিউজিক থেরাপি, কিশোর কুমারের কিছু গান যে গানের মাধ্যমে কিন্তু মিউজিক থেরাপির মাধ্যমে ভালো হয়ে উঠছে মানুষ। অবলম্বন কিশোর কুমারের গান। তো বুঝতেই পারছেন গান কিন্তু আমাদের যদি আপনি দিনের প্রথমেই মানে শুরুতে ভোরবেলার দিকে যখন যত তাড়াতাড়ি আপনি ঘুম থেকে উঠতে পারবেন সেই ওঠার পর যদি আপনি কোনো একটা গান বা বেশ কয়েকটা গান মিলে যদি আপনি একটা সুন্দর মুহূর্ত কাটান আপনি দেখবেন সেদিনের সেই পুরো জার্নিটা আপনার কাছে কিন্তু একদম অন্যরকম একটা জার্নি মনে হবে। এবং যদি কোনো কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে আপনি তখন যান তাহলে তো আরও বেশি করে বুঝতে পারবেন যে গান কতটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। এবং সেই গান যদি আপনি শুরুতেই পথ চলার শুরুতেই সবার ফার্স্ট উঠেই আপনার এখন প্রত্যেকের কাছেই মোবাইল আছে সেই মোবাইলের মাধ্যমে ইউটিউব থেকে বা আপনি ব্লুটুথ স্পিকারের মাধ্যমে খুব কম মৃদু সাউন্ডে আপনি খুব সুন্দর করে কিন্তু সেই মুহূর্তটা উপভোগ করুন। এবং আপনি ওই সময় একটা জিনিস ভাবুন যে পৃথিবীর ওই সময়টায় যেন কেউ আপনার সঙ্গে নেই, শুধু সেই গায়ক বা গায়িকা আর আপনি। আপনি দেখুন অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ব্যাপার হবে এবং ইচ্ছে করবে প্রতিদিন এইভাবেই গানকে সঙ্গী করেন। আমাদের যেমন বন্ধু বই, সেই বই যেমন আমাদের ধোঁকা দেয় না, সেরকমই গানও কিন্তু তাই, গানও কিন্তু ধোঁকা দেয় না। সঙ্গে থাকুন আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা গান ভালোবেসে গান নিয়ে, তারপর ফিরে এসে আরও কিছু কথা বলছি, জুড়ে থাকুন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে, আর আড্ডা চলছে গান ভালোবেসে গান। একটা গানের মধ্যে শুধু যে কথা তা তো নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে সুর, আর সেই সুর কিন্তু আপনাকে আপনার দুঃখের মুহূর্তটাকে ভুলিয়ে আনন্দের সুর বপন করে দেবে আপনার মনের মধ্যে, আর এটাই হবে আপনার আগামীর পথ চলার সবথেকে ভালো একটা কার্যকরী ইন্সপিরেশন। আমরা প্রত্যেকেই ভাবি যে এখন এই যে ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে কীভাবে সময় বার করব, কারণ প্রতি মুহূর্তেই আমরা ছুটছি, কাজ যেন শেষ হচ্ছে না, কোনোভাবেই একটুখানি সময় আমরা বার করতে পারছি না নিজেদের জন্য। প্রথমত নিজেদের জন্য সময়টা বার করতে হবে, তারপর তো গান। আপনাকে এমন একটা সময়ে সারা দিনের মধ্যে ভেবে নিতে হবে যে সময়টায় আপনার শুধু নিজেকে নিয়ে নিজেকে ভালো রাখার একটা সময়, এটা কিন্তু আপনাকে বার করতেই হবে। যদি আপনি আগামী দিনে বা প্রতিটি দিন, আগামী দিনের প্রতিটি দিন আপনি খুব স্বচ্ছন্দে আনন্দে কাটাতে চান, তাহলে কিন্তু নিজের জন্য সময় দিতে হবে প্রথমে, তারপর বাকিদের। তো আমরা যদি দিনের কোনো একটা সময়, সে আপনি যেভাবেই হোক, হয়তো আজকের আড্ডা গান নিয়ে হচ্ছে তাই, যোগা করেও কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারেন নিজের মতো কিছুটা সময়। আপনি মেডিটেশন করতে পারেন, আপনি খুব সুন্দর করে হয়তো ছবি আঁকেন বা গান গান বা কবিতা বলেন বা নাটক করেন, এই নিজের জন্য সময়টাকে রাখতে হবে। আধ ঘন্টা হোক, এক ঘন্টা হোক, দশ মিনিট হোক, পনেরো মিনিট হোক, রাখতে হবে নিজের জন্য সময়। আর সেখানে এক কলি দু কলি হোক, গানের বা সুর মেলানো একটা কিছু ব্যাপার রাখবেন, দেখবেন নিজেকে অনেকটা বেশি ফ্রেশ লাগবে এবং হালকা লাগবে। সঙ্গে থাকুন, আবারও ফিরব গান ভালোবেসে গানের আড্ডা নিয়ে। আমি সৌভিক।

তো আড্ডা চলছে গান মুসাফিরে, আজকে গান ভালোবেসে গান নিয়ে। তো জীবনে আমি একটা কথা প্রথম থেকে প্রায়ই বলি যে কোনো কিছুর আশা করাটা ঠিক নয়, এক্সপেকটেশন না রাখা মুহূর্তগুলো অনেক কিছু আপনাকে ফিরিয়ে দেবে, আবার এক্সপেক্ট করা মুহূর্তগুলো আপনার থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে। তাই ভাবতে হবে জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি একা, কেউ আপনার সঙ্গে নেই, তাহলেই দেখবেন জীবনের সব কঠিন মুহূর্ত আপনি এক তুড়িতেই পার করে দিতে পারছেন। এবার গানের কথা বলতে গেলে একটা কথা আমার মনে পড়ে যায়, এই যে গান এমন একটা সুর, ভাবুন যে সুরটা ধরুন পুজোর সময়, এই যে মহালয়ার একটা সুর, একটা অদ্ভুত একটা ওই মুহূর্তটা আপনাকে পুরো একদম অদ্ভুত একটা ঘুরে নিয়ে চলে যায়, এবং ওই ব্যাপারটা শুনলেই, ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা শুনলেই আপনার কিন্তু মনে হয় যেন পুজো এসে গেছে, যেন পুজোর মধ্যে আছেন। এইখানেই কিন্তু একটা ভালো লাগা, এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা, সেটা যদি আপনি দিনের যে কোনো সময়ে শুনতে পারেন তাহলেই মনে হবে যেন মা আসছেন। দেখবেন মনটা কতটা চেঞ্জ হয়ে যায়। এইখানেই বলে গান বা সুর বা ওই যে মহালয়ার পর্বটা। তবে কারো কারো মতে একটা জিনিস আছে নিশ্চয়ই, যে দূর মহালয়াটা ওই পুজোর আগে 7 দিন আগে বা 15 দিন আগে ওটা শুনতেই বেশি ভালো লাগে, এই আগে থেকে কি হঠাৎ মাঝে মধ্যে শুনবো, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত ভালো লাগা থাকে। যখন আপনার খুব মন খারাপ হবে খুব, তখন এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এইটা মাঝে মাঝে চালাবেন। এই গানের যে মাঝে মুহূর্তগুলো আপনাকে সত্যিই মনে করিয়ে দেবে আপনি একা নয়, উৎসব আসছে একদম কাছে, মা আপনাকে আশীর্বাদ করছেন। দেখবেন জীবনের সব কঠিন মুহূর্তগুলো আপনি খুব সহজে এক নিমিষে পার করে গেছেন। আরও একটা কথা বলবো এই গানের প্রসঙ্গে, সেটা হচ্ছে এই যে আমরা প্রতিনিয়ত অনেকেই এখন ব্যাপারটা করছেন কানের হেডফোন ইউজ করে গান শোনা, এটা আমার মনে হয় যতটা কম করা যায় ততটাই ভালো। এক্ষেত্রে কিন্তু প্রতিদিন আপনি আপনার বিপদকেও ডেকে আনছেন। কানের যে একটা ক্ষমতা, একটা শোনার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু ক্রমশ কমতে থাকছে যখন আপনি লাউডস্পিকারে, যখন এই কানের হেডফোনে ওটাকে জোরে চালিয়ে শুনছেন। কানের যে স্বাভাবিক ব্যাপারগুলো সেগুলো কিন্তু ক্রমশ দিন বা দিন কমতে থাকছে। মাথায় রাখবেন এই ব্যাপারটাকে, অবশ্যই মাথায় রাখবেন গান ভালোবেসে শোনার সময়ও আপনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, আপনি ব্লুটুথ স্পিকারে শুনুন কিংবা আপনি মোবাইলটাকে দূরে রেখে স্পিকারটাকে এ করে তাতেও শুনতে পারেন, কিন্তু পারবেন যতটা চেষ্টা করুন কমানোর ওই হেডফোন ইউজ করার। আমাদের আড্ডা জারি থাকবে, আবারও ফিরবো, সঙ্গে থাকবেন।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল একটা গান ভালোবেসে গান। দেখবেন অনেক জায়গায় বিদেশে তো এই ব্যাপারটা আছেই, এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই যে পাড়ায় পাড়ায় বা কোনো একটা সুন্দর জায়গায় অনেক মানুষের জমায়েত, সেখানে গান গাইছেন মানুষ, পাশে থাকবেন, এড়িয়ে যাবেন না, কারণ সে কিন্তু আপনাকে শোনানোর জন্যই গানটা গাইছে। হ্যাঁ, হয়তো তার কিছু অর্থের ব্যাপারটাও মিটছে, কিন্তু প্রকৃত যদি ব্যাপারটা ভাবা যায় তাহলে কিন্তু আপনাকে সে ভালো রাখার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। অবশ্যই এড়িয়ে যাবেন না, একটু শুনবেন, তাদের পাশে দাঁড়াবেন। কিংবা ধরুন এমন অনেক জায়গায় আছে, যেমন ট্রেনে বা বাসে অনেকে গান গান, দেখবেন হয়তো এমন অসাধারণ গানও অনেকে গান যেটা হয়তো ভাবনারও বাইরে, পাশে থাকবেন। radiobalani.com-এর পক্ষ থেকে সেই সব যারা প্রতিদিন লড়াই করছেন বাসে, ট্রামে কিংবা রোড শো এর মাধ্যমে, তাদের সকলকে radiobalani.com-এর পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছি, কারণ তাদের এই লড়াই অনেক মানুষকে ভালো রাখছেন। আর এই গান ভালোবেসে গান, সত্যি যেভাবে আপনারা ভালোবেসে গাইছেন আমাদেরকেও আপনারা ভালো রাখছেন। এই গান ভালোবেসে গান, সত্যি যেভাবে আপনারা ভালোবেসে গাইছেন

কথা দিলাম, সে কিন্তু আপনাকে কখনো ধোকা দেবে না, বরং আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। করোনার সময় প্রচুর এরকম যারা নতুন করে নিজেদের মেলে ধরেছেন, এটা যেমন একটা দিক, ঠিক সেরকম অনেকের কাছে অনেক রকম কথা উঠেছে যে এরা জানে না, কিছু নয়, তবুও কেন করছে। কিন্তু আজকে সেই সুপ্ত ভালো লাগাটুকু এখন সে চর্চায় গায়ক হয়ে উঠেছে। এটা একটা নতুন দিক কি না? অবশ্যই দিক। আজ হয়তো আপনি ভালো গাইতে পারছেন না, কিন্তু আপনার এই গান গাওয়ার প্রথম নেশাটা, ভালো লাগাটা হয়তো আগামী দিনে আপনাকে শিল্পীও করে তুলতে পারে, গায়ক কিংবা গায়িকা। ভালো থাকুন, দেখা হবে। আরে ভাবি, শুনতে থাকুন আবারও রেডিও বাংলা নেট .com প্রতিদিন 24/7। দেখা হচ্ছে।

আচ্ছা, আপনি প্রেমপত্র পেয়েছেন? বেশ জমিয়ে গুছিয়ে একটা সুন্দর হাতের লেখায় প্রেমপত্র পেয়েছেন। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্যাপশন কিংবা গুছিয়ে ডিজিটাল কালিতে কোনো লেখার কথা বলছি না, সত্যিকারের প্রেমপত্র। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান সেই গল্পটা, +447503965712। ততক্ষণ শুনতে থাকুন পরপর তিনটে গান, ফিরছি গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। প্রেমপত্র কিন্তু প্রেমের গভীরতা অনেক বেশি বাড়িয়ে দেয়। প্রেমপত্র বা লাভ লেটার প্রেমের মাধুর্য একদম অন্যরকম জায়গায় নিয়ে যায়। আপনি যদি এখনও আপনার প্রিয় মানুষকে লাভ লেটার না লিখে থাকেন, তাহলে চটপট লাভ লেটার লিখে ফেলুন। এতে প্রেমের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। একজন বিশেষ মানুষ ছিল যাকে আমি নিয়ম করে প্রেমপত্র পাঠাতাম, এবং তখন বয়সটা ভীষণ কম, তার ঠিকানায় চিঠি পাঠানোর সাহসটা থাকতো না, কিন্তু এমন একজন মানুষের কাছ থেকে পাঠাতাম, সে তার ভীষণ প্রিয় একজন বন্ধু ছিল। কিন্তু পরে গিয়ে জানতে পারি যে সেই মানুষটা আমি যাকে চিঠি পাঠাচ্ছি তার কাছে চিঠিগুলো পৌঁছাচ্ছে না, এবং সেই চিঠিগুলো তার কাছে অবধি পৌঁছে দিচ্ছে না। সে নয় চিঠিগুলো রাস্তায় ফেলে দিত বা ছেড়ে দিত বা পুড়িয়ে দিত, সেটা পরে সে একজন মানুষকে বলে এবং আমি তার থেকে জানতে পারি। খুব এম্বারেসিং একটা ঘটনা এই প্রেমপত্র পাঠানো নিয়ে। আসলে মানুষকে বিশ্বাস করতে গেলে 10 বার ভাবতে হয়। আছে নাকি প্রেমপত্র লেখা নিয়ে ভালো খারাপ এক্সপিরিয়েন্স, সবটাই শেয়ার করুন আমার সঙ্গে +447503965712। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা দিচ্ছি প্রেমপত্র নিয়ে। ভীষণ ভালো একটা বিষয় প্রেমপত্র, যেটা আপনি চটপট লিখে ফেলতে পারেন আপনার প্রিয় মানুষের জন্য, এবং রাগ ভাঙানোর ক্ষেত্রে হতে পারে বা সম্পর্ককে এনহ্যান্স করার জন্য প্রেমপত্র কিন্তু একটা দারুণ টনিক। এরকম অনেক সময় হয়েছে যে অনেক বন্ধু বান্ধবের কমন পোস্টম্যান হিসেবে আমি কাজ করেছি এবং তাদের প্রেমটা এইভাবে টিকে গিয়েছিল। ডিজিটাল কালিতে আমরা এতটাই অভ্যস্ত, তাই এই অভ্যেস থেকে বেরিয়ে কিছু কিছু সময় এই বিলাসিতাগুলোর কিন্তু ভীষণ প্রয়োজন। তাই আপনি আপনার প্রিয় মানুষকে একটা প্রেমপত্র পাঠিয়ে দিন, দেখুন না তার মনটা কিছুক্ষণের জন্য হলেও বেশ ভালো লাগবে, বেশ অন্য রকম লাগবে। তাই দেরি না করে চটপট আপনার প্রিয় মানুষকে প্রেমপত্রটা পাঠিয়ে ফেলুন। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিং ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কি ডিসাইড করলেন তাহলে? প্রিয় মানুষকে চিঠিটা তো লিখবেন, লিখেই ফেলুন, চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে ফেলুন আপনার মনের বার্তাগুলো। বা চাইলে আপনি আমাকেও চিঠি লিখতে পারেন, প্রেমপত্রও পাঠাতে পারেন। আর যদি মনে হয় যে প্রেমপত্র পাঠানোটা একটু চাপের, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, পাঠাতে পারেন আপনার মনের যাবতীয় কথা, +7475039657122। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিং.com, মন যখন নিরুদ্দেশ।

ডেনিম, নামটা শুনলেই আমাদের মনে পড়ে জিন্সের কথা। এমন এক পোশাক যেটা পরে আমরা যে কোনো সময় বেরিয়ে পড়তে পারি, যেমন সুবিধাজনক তেমন আরামদায়ক আর ফ্যাশনেবল। কিন্তু এই যে জিন্স, যেটা ছাড়া আমাদের এখন একদিনও চলে না, আর সবার ওয়ার্ড্রপে কম বেশি জিন্স থাকে, সেটা যে একদিন এইরকম ফ্যাশন দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেই সম্বন্ধে কিন্তু একটা সময় মানুষের কোনো ধারণাই ছিল না। কারণ সেই সময় এই জিন্স পরত শ্রমিকরা, আর সেটাই এখন ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে। সেই জিন্সের জন্মটা কিভাবে হলো, আর সেটা কিভাবে ফ্যাশন দুনিয়ায় চলে এলো, সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। সঙ্গে রয়েছে আমি অনামিকা, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই ডেনিমের গল্প নিয়ে থাকবো। তবে তার আগে এখন শুনবো পরপর তিনটে গান, ফিরে আসছি গানের ওপারে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

কলেজ হোক কিংবা বন্ধুর সঙ্গে আড্ডা, ট্রাভেলিং হোক কিংবা শপিং, পছন্দের পোশাকের তালিকার একেবারে প্রথমেই যেটা থাকে সেটা হলো জিন্স। আর সেই কারণেই সবার ওয়ার্ড্রপেই কিন্তু কম বেশি জিন্স দেখা যায়। আর সেই জিন্সের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে জিন্সের কথা বলছি, সেই জিন্স যে একদিন একেবারে ফ্যাশন দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেটা কিন্তু একটা সময় কেউ ভাবতেও পারেনি, কারণ এই পোশাকটা তখন শ্রমিকদের জন্য তৈরি হয়েছিল। এই যে পোশাক, তার যে জন্মটা সেটা কিন্তু খুব একটা নতুন নয়, কয়েক দশক নয়, কয়েক শতক বছর আগে এই পোশাক প্রথম তৈরি হয়। আর সেটা হয় ১৯ শতকে ফ্রান্সের নাইমস শহরে, সেখানেই প্রথম আবিষ্কৃত হয় জিন্স। আর সেটা যেই কাপড় থেকে তৈরি করা হতো তাকে ফরাসি ভাষায় বলা হতো সার্জ, যাকে নাম দেওয়া হয় সার্জ দ্য নাইমস, আর সেটাকেই সংক্ষিপ্ত করে বলা হয় ডেনিম। আর তারপর ধীরে ধীরে সেই ডেনিম গোটা ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। এই ডেনিমের গল্প জারি থাকবে তবে গানের ওপারে, চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন।

0: তোর পাশে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

সারা বিশ্বে ডেনিম প্রেমী মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়, কারণ সকলেরই পোশাকের যে পছন্দের পোশাকের তালিকা, সেখানে কিন্তু জায়গা করে নিয়েছে ডেনিম। তাই সবারই ওয়ার্ড্রপে কম বেশি দেখা যায়। আর এই ডেনিম যেটা এখন ফ্যাশন দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেটা যে এইভাবে ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠবে সেটা কিন্তু একটা সময় কেউ ভাবতেও পারেনি। কারণ এই পোশাকটা যখন প্রথম বানানো হয় তখন সেটা শ্রমিকরা পরতেন, আর তারপর ধীরে ধীরে সেটা গোটা ইউরোপে জনপ্রিয়তা লাভ করে। প্রথমে আমরা জানি যে ঊনবিংশ শতকে ফ্রান্সে এই ডেনিম আবিষ্কৃত হয়, আর তারপর সেটা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ডেনিম নিয়ে কথা বলছি, এই ডেনিম প্রথম যখন তৈরি হয় নাবিকদের সেটা ভীষণ পছন্দ হয়। যদিও আমরা বিভিন্ন রঙের এখন আমরা ডেনিম দেখতে পাই, কিন্তু প্রথম যখন ডেনিম তৈরি হয় সেটা কিন্তু নীল রঙেরই শুধুমাত্র হয়েছিল, কারণ এটা শুধুমাত্র সেই সময় শ্রমিক এবং পরিশ্রমী মানুষ যারা তারা পরতেন। আর তাদের জামা কাপড় যেহেতু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত, আর এই জিন্সে নোংরা সেভাবে বোঝা যায় না, তাই তাদের রং নীল রাখা হয়। এই যে আজকে আমরা ডেনিমের গল্প, জিন্সের গল্প নিয়ে রয়েছি, সেই গল্প তো জারি থাকবে, তবে এখন রয়েছে পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্লু জিন্স, হোয়াইট শার্ট সবারই বোধ হয় অল টাইম ফেভারিট পোশাকের মধ্যে একটি। আর সেই জন্যই কিন্তু সবার ওয়ার্ড্রপেই কম বেশি জিন্স দেখা যায়। আর সেই জিন্স যেটা পরে যখন খুশি বেরিয়ে পরা যায়, আর সেটা যেমন আরামদায়ক তেমনি সুবিধাজনক এবং ফ্যাশনেবল। আর সেই জিন্সের গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই জিন্স নিয়ে যে কথা বলছি, সেটা যদিও উনিশ শতকে প্রথম ফ্রান্সে আবিষ্কৃত হয়, আর তারপর সেটা ধীরে ধীরে প্রথমে ইউরোপে, তারপর আমেরিকায়, এবং এখন সারা বিশ্বে সেটা জনপ্রিয় পোশাকের মধ্যে একটি। আর সেই জিন্স যার যে জনপ্রিয়তা সেটা কিন্তু একটুও কমেনি, বরং প্রথম দিকে যদিও এটা শ্রমিকদের কথা ভেবেই বানানো হয়, কিন্তু এটা ধীরে ধীরে একেবারে ফ্যাশন দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নেয়। আর ১৯৭০ দশকে সেটা এতটাই জনপ্রিয়তা লাভ করে যে সারা বিশ্বেই সেটা ছড়িয়ে পড়ে। আর সেই জিন্সের গল্প করতে করতেই এখন আমাদের সময় হয়ে গিয়েছে গান শোনার। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ডেনিম নিয়ে। ডেনিম, যা সারা বিশ্বে এখন জনপ্রিয়তা লাভ করেছে একটা সময়, যদিও এটা যখন প্রথম বানানো হয় তখন সেটা শুধু শ্রমিক বা পরিশ্রমী মানুষরাই পরতেন। তারপর ধীরে ধীরে সেই পোশাক সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে এবং এখন সেটা ফ্যাশনে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর জিন্স শুধু নয়, ডেনিমের কিন্তু জ্যাকেট থেকে শুরু করে নানা রকমের পোশাক সবাই ব্যবহার করেন, আর সেই ডেনিম দিয়ে এখন নানা রকমের অ্যাক্সেসরিজও কিন্তু বানানো হচ্ছে। আর সেই সব কিছু মিলিয়েই কিন্তু ডেনিম, যা এখন ফ্যাশন দুনিয়ায়। আর এই ফ্যাশন ট্রেন্ডটা 1970 সালে গৃহীত হয়, আর তারপর সেই ডেনিম নিয়ে উন্মাদনা আজও বিন্দুমাত্র কমেনি। আর সেই ডেনিমের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক্ষু নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

প্রিয়জন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কত ছবি আঁকা থাকে সাদা কালো ক্যানভাসে। মাঝে মধ্যে মনে হয় যে এটা একটা কবিতার লাইন নয়, এটা যেন জীবনের ক্ষেত্রেও সম্পূর্ণভাবে প্রযোজ্য। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব কিছু কথা ছবিকে নিয়ে, ইনফ্যাক্ট কিছু ছবিকে নিয়ে। তবে সেই ছবি কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, মানে এরকম কিছু ঘটনা যেগুলো কিনা আমাদের মনের মধ্যে একদম ছবির মতন ছাপা হয়ে যায়। মানে অতীতের এরকম কিছু কথা, এরকম কিছু ঘটনা যেগুলো সারা জীবন আমাদের মনের মধ্যে ছবির মতন থাকে। তো এরকম কয়েকজনকে আমি জানি এবং তাদের কিছু ঘটনাও আমি জানি যেগুলো তাদের জীবনে একদম ছবির মতন ছাপা রয়েছে। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: গল্পগুলো এরকম যেগুলো চাইলেও ভোলা যায় না। ইনফ্যাক্ট এটা শুধু গল্প নয়, এটা কিছু ঘটনা যেগুলো একদম ছবির মতন ছাপা থাকে আমাদের মনে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই শেয়ার করতে চাই আমার এক বন্ধুর কথা। তার জীবনে একটা সকাল কিন্তু সে কোনোদিন ভুলতে পারে না। সেটা হচ্ছে কোনো এক সকালে, শীতের সকালে তার ঘুম ভেঙে গিয়েছিল এবং ঘুম থেকে উঠে সে তার বাড়ির সামনে যে বাগানটা সেখানে গিয়ে দাঁড়িয়েছিল চুপ করে। খুব ছোট তখন, কিন্তু সেই মেঘলা শীতের সকাল, তার বাড়ির সামনে শিউলি ফুল, শিউলি সদ্য ফোটা শিউলি ফুলের গাছ, এই পুরো দৃশ্যটা তার মনের মধ্যে একদম ছবির মতন আঁকা রয়েছে। আর সেই ছবি সারা জীবন থেকে যাবে তার মনের মধ্যে, এই কথাই বলেছে সে। তো রেডিও বাংলা নাই ডট কমে এরকমই আরও অনেক ছবির কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: তাকদম তাকদম বাজাই আমি, তাকদম তাকদম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদম তাকদম বাজাই সব ভুলে যাই

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু স্কুল ডেজ এর শেষ দিনটা অত্যন্ত মর্মস্পর্শী একটি দিন থাকে, ব্যতিক্রম আমিও নই। কিন্তু সেই দিনে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা কিনা আমার মনের মধ্যে সারা জীবন ছবির মতন আঁকা থাকবে। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। এরকম কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো একদম ছবির মতন মনের মধ্যে আঁকা থাকে। তো তার মধ্যে আমার এই ঘটনাটা অবশ্যই শেয়ার করতে চাই। আমাদের স্কুলের শেষ দিন, যেদিন স্কুল ফাইনাল এক্সামিনেশনের পরে স্কুলে গিয়েছিলাম শেষবারের জন্য, সেদিন দেখেছিলাম আমাদের হেড স্যার, যাকে আমরা বাঘের মতন ভয় পেতাম এবং শ্রদ্ধাও করতাম, তার চোখে জল। এবং সেই দৃশ্যটা সারা জীবন কিন্তু আমার মনের মধ্যে একদম ছবির মতন আঁকা থাকবে। তো রেডিও বাংলানাইট ডট কমে এরকমই কিছু ছবির কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

মাঝে মধ্যে কিছু গানের সুর আমাদের অন্য জগতে নিয়ে যায়। তো এরকমই একটি ঘটনার সাক্ষী কিন্তু আমার এক কাকু ছিলেন। ইনফ্যাক্ট সেই কাকুর খুব ছোটবেলায় একবার যখন ঘুম থেকে উঠেছেন, সেই সময় দূর থেকে ভেসে আসছিল সানাইয়ের শব্দ, এবং সেই সানাইয়ের শব্দ শুনে সেই কাকু নাকি একদম হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন। অনেকেই ব্যাপারটা ঠিক ধরতে পারেননি, কেন বাচ্চা ছেলেটা কাঁদছে, কিন্তু সেই সানাইয়ের সুর তার মনটাকে খুব ছোটবেলায় এমন জায়গায় স্পর্শ করেছিল যে তার এফেক্ট ছিল সেই চোখের জল, এবং সেই দিনটা, সেই সকালটা এবং সেই সানাইয়ের শব্দ সেই কাকু এখনো পর্যন্ত ভুলতে পারেননি। এই ব্যাপারটা পুরোপুরি তার মনের মধ্যে একদম ছবির মতন আঁকা রয়েছে। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানা ডাডার আসলে এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যেগুলো কিনা অনেকের মনেই একদম ছবির মতন আঁকা রয়েছে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

স্মৃতি যে সতত সুখেরই হবে তার কিন্তু কোনো মানে নেই। ইনফ্যাক্ট আমার এক বন্ধুর কথা শুনে তো আমার ঠিক সেটাই মনে হয়। আমাদের প্রত্যেকের জীবনেই ছোটবেলাটা খুব স্পেশাল, কিন্তু আমার সেই বন্ধুর জীবনে ছোটবেলাটা ছিল ভয়ঙ্কর, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তাকে পারিবারিক হিংসার সম্মুখীন হতে হয়েছিল এবং তার কিছু কিছু কথা, কিছু কিছু ঘটনা তার মনে সারা জীবন একদম ছবির মতন আঁকা রয়েছে। যদিও সেই ছবিগুলো সে বিনষ্ট করতে চায় কিন্তু পেরে ওঠে না। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কিছু ঘটনা নিয়ে যেগুলো কিনা ছবির মতন আঁকা থাকে আমাদের অনেকেরই জীবনে। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

www.bangla.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং কথা থাকছে, তার সাথে সাথে অবশ্যই আড্ডাও থাকছে এবং আড্ডার মাঝখানে মাঝখানে ভালো ভালো গানও থাকছে, যাতে গানগুলো শুনতে শুনতে আমরা মন ভালো রাখতে পারি এবং আড্ডাগুলো একটু বেশি জম্পেশ হয়ে ওঠে। তাই বেশি কথা না বলে আড্ডার দিকে এগিয়ে যাব এবং আপনি শুনছেন রেডিও বাংলানিউজ.com মন যখন এর উদ্দেশ্য।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangla.com এ আজকে আড্ডা দিচ্ছি এবং এমন একটা জায়গার কথা বলবো যে জায়গায় গেলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। আমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর যদি কিছু জিনিস থাকে সেটা হচ্ছে নিষ্পাপ শিশু এবং ফুল। এই যে ফুল আর নিষ্পাপ শিশুর মধ্যে কোনো রকম অমিল নেই। আর আপনার কি মনে হয় এই দুটোর মধ্যে কি কোনো অমিল আছে বা তফাৎ আছে? আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে তো জানাবেন। কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলি, ধরুন আপনি কাশ্মীরে ঘুরতে গেছেন এবং কাশ্মীরে ঘুরতে গিয়ে ডাল লেকে ঘুরছেন এবং তার সাথে সাথেই আপনি দেখতে পেলেন যে সারি সারি টিউলিপ ফুল, অর্থাৎ টিউলিপ গার্ডেন, যেখানে যেখানে কি সেটা অবশ্যই বলছি একটা ছোট্ট গানের ব্রেকের ওপার। অনেক আড্ডা রয়েছে, তাই কোথাও যাবেন না, ফিরছি আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

যদি আমরা ভূস্বর্গ বলে জানি কাশ্মীরকে, তাহলে তার নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। আর সেটা সবাই আমরা জানি যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই সেখানে প্রত্যেকটা রঙই খুবই অন্যরকম লাগে। এবং যদিও রাজনৈতিক পরিবেশ সেখানকার রঙগুলোকে একটু ফিকে করে দিয়েছে, যদিও আমরা সেই ব্যাপারে একটু কথা না বলে যদি ডাল লেকে শেকারা চড়তে চড়তে ওই টিউলিপ গার্ডেন দেখার বা সেটাকে উপভোগ করার কথা বলি, তাহলে আমার মনে হয় বেশি ভালো। যদি আপনারা ঠিকঠাক সময়ে যান, অর্থাৎ যেই সময় গুলমার্গ এবং সোনমার্গে বরফ রয়েছে, সেই রকম একটা সময় গেলে যেখানে কাশ্মীরটা পুরো বরফে ঢাকা, সেরকম একটা সময় গেলে পর্যটকদের ভিড়ও পাবেন, তার সাথে সাথে কাশ্মীরের টিউলিপ গার্ডেনের যে একটা আলাদাই সৌন্দর্য সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: আমার ভিন দেশি তারা

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: সিলসিলা দেখেছেন তো, মনে পড়ছে ওই দৃশ্যটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদমই ঠিক, কাশ্মীরের টিউলিপ গার্ডেনের সামনে অমিতাভ বচ্চন এবং সিলসিলার রেখার সেই ছবির দৃশ্যর কথাই আমি বলছি, যেখানে মাঠের পর মাঠে শুধুমাত্র টিউলিপ, লাল হলুদ সাদা রঙের টিউলিপ। এবং সেই দৃশ্যটা দেখলেই মনে হয় যে যেখান থেকেই আমরা সেই দৃশ্যটা দেখি না কেন, সেই জায়গাটাই যেন আমরা পৌঁছে গেছি। এবং এই যে টিউলিপ গার্ডেন, যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেনটি এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, এবং এই টিউলিপ গার্ডেনের আসল নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, এবং সেটা কাশ্মীরিদের কাছে কিন্তু সিরাজ বাগ নামেই পরিচিত।
1: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
3: কি হলো? মাথাটা ঝিমঝিম করছে।
2: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
3: সত্যি?

radiobanglani.com এ আমি রুবিনা আছি এবং আজকের আটার একদম শেষ অবধি মানে শেষ ভাগে চলে এসেছি। টিউলিপ গার্ডেন নিয়ে কথা বলছিলাম, এশিয়ার সব থেকে বড় টিউলিপ গার্ডেন যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেন, এবং যেই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য দেখার জন্য আপনাকে স্প্রিং এর সময় যেতে হবে, অর্থাৎ শীতটা কাটিয়ে ঠিক বসন্ত ঢুকছে সেই সময় যদি আপনি যান তাহলে কোনো কথাই নেই, আপনি কাশ্মীরের যে আসল টিউলিপ গার্ডেনের যে রং বা রূপ সেটা উপভোগ করতে পারবেন। আর যদি এই দৃশ্যটা কেউ চাক্ষুষ দর্শন করে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডাটা এগিয়ে চলে, আর সেভাবেই আজও সেইভাবেই এগিয়ে চলবে। তো আজকের এই আড্ডায় আমাদের আজকের বিষয় গান, গান নিয়েই আড্ডা হোক। একদিকে যেমন আমরা গান শুনবো প্রচুর, আর তার পাশাপাশি আজকে সেই গানের কথা নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠবে। গান আমাদের কাছে এমন একটা ইন্সপিরেশন যেখানে কিন্তু আমরা কঠিন কোনো মুহূর্তের মধ্যে, কোনো কোনো সময়ের মধ্যে আমরা যখন যাই, তখন কিন্তু গান আমাদের কাছে একটা অক্সিজেন। আর গান হয়তো অনেকেই আমরা হয়তো সুরে গাইতে পারি না, কিন্তু এই সুরে না গাইলেও মনে মনে যদি আমরা কখনো গুনগুন করি, সেটাও কিন্তু ভেতর থেকে একটা রিলিফ পাওয়া যায়। আর সেই জন্যই গান ভালোবেসে গান, নিজের মতো করে যদি সেই গান আপনি মনে মনেও গাইতে পারেন, তাহলে কিন্তু সেই গান আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। আজকের এই আড্ডা সেই কথা নিয়ে। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, বলবো আজকের এই গান ভালোবেসে গান আরও কিছু কথা। এখন হ্যাঁ, গান।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা গান ভালোবেসে গান নিয়ে। তো সত্যিই কিছু কিছু গান এমন থাকে যে গানের মধ্যে আমাদের এমন একটা ইন্সপিরেশন তৈরি হয় যেখান থেকে আমরা খুব সহজেই কঠিন মুহূর্তকে সরিয়ে দিয়ে নতুনভাবে বাঁচতে ভালোবাসি। এমনও তো হচ্ছে মিউজিক থেরাপি, কিশোর কুমারের কিছু গান যে গানের মাধ্যমে কিন্তু মিউজিক থেরাপির মাধ্যমে ভালো হয়ে উঠছে মানুষ। অবলম্বন কিশোর কুমারের গান। তো বুঝতেই পারছেন গান কিন্তু আমাদের, যদি আপনি দিনের প্রথমেই মানে শুরুতে ভোরবেলার দিকে যখন যত তাড়াতাড়ি আপনি ঘুম থেকে উঠতে পারবেন, সেই ওঠার পর যদি আপনি কোনো একটা গান বা বেশ কয়েকটা গান মিলে যদি আপনি একটা সুন্দর মুহূর্ত কাটান, আপনি দেখবেন সেদিনের সেই পুরো জার্নিটা আপনার কাছে কিন্তু একদম অন্যরকম একটা জার্নি মনে হবে। এবং যদি কোনো কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে আপনি তখন যান, তাহলে তো আরও বেশি করে বুঝতে পারবেন যে গান কতটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। এবং সেই গান যদি আপনি শুরুতেই, পথ চলার শুরুতেই, সবার ফার্স্ট উঠেই, আপনার এখন প্রত্যেকের কাছেই মোবাইল আছে, সেই মোবাইলের মাধ্যমে ইউটিউব থেকে বা আপনি ব্লুটুথ স্পিকারের মাধ্যমে খুব কম মৃদু সাউন্ডে আপনি খুব সুন্দর করে কিন্তু সেই মুহূর্তটা উপভোগ করুন। এবং আপনি ওই সময় একটা জিনিস ভাবুন যে পৃথিবীর ওই সময়টায় যেন কেউ আপনার সঙ্গে নেই, শুধু সেই গায়ক বা গায়িকা আর আপনি। আপনি দেখুন, অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ব্যাপার হবে এবং ইচ্ছে করবে প্রতিদিন এইভাবেই গানকে সঙ্গী করেন। আমাদের যেমন বন্ধু বই, সেই বই যেমন আমাদের ধোঁকা দেয় না, সেরকমই গানও কিন্তু তাই, গানও কিন্তু ধোঁকা দেয় না। সঙ্গে থাকুন আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা গান ভালোবেসে গান নিয়ে, তারপর ফিরে এসে আরও কিছু কথা বলছি, জুড়ে থাকুন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা net.com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে, আর এটা চলছে গান ভালোবেসে গান। একটা গানের মধ্যে শুধু যে কথা তা তো নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে সুর, আর সেই সুর কিন্তু আপনাকে আপনার দুঃখের মুহূর্তটাকে ভুলিয়ে আনন্দের সুর বপন করে দেবে আপনার মনের মধ্যে, আর এটাই হবে আপনার আগামীর পথ চলার সবথেকে ভালো একটা কার্যকরী ইন্সপিরেশন। আমরা প্রত্যেকেই ভাবি যে এখন এই যে ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে কীভাবে সময় বার করব, কারণ প্রতি মুহূর্তেই আমরা ছুটছি, কাজ যেন শেষ হচ্ছে না, কোনোভাবেই একটুখানি সময় আমরা বার করতে পারছি না নিজেদের জন্য। প্রথমত নিজেদের জন্য সময়টা বার করতে হবে, তারপর তো গান। আপনাকে এমন একটা সময়ে সারা দিনের মধ্যে ভেবে নিতে হবে যে সময়টায় আপনার শুধু নিজেকে নিয়ে, নিজেকে ভালো রাখার একটা সময়, এটা কিন্তু আপনাকে বার করতেই হবে। যদি আপনি আগামী দিনে বা প্রতিটি দিন, আগামী দিনের প্রতিটি দিন আপনি খুব স্বচ্ছন্দে আনন্দে কাটাতে চান, তাহলে কিন্তু নিজের জন্য সময় দিতে হবে প্রথমে, তারপর বাকিদের। তো আমরা যদি দিনের কোনো একটা সময়, সে আপনি যেভাবেই হোক, হয়তো আজকের আড্ডা গান নিয়ে হচ্ছে তাই, যোগা করেও কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারেন, নিজের মতো কিছুটা সময় আপনি মেডিটেশন করতে পারেন, আপনি খুব সুন্দর করে হয়তো ছবি আঁকেন বা গান গান বা কবিতা বলেন বা নাটক করেন, এই নিজের জন্য সময়টাকে রাখতে হবে। আধ ঘন্টা হোক, এক ঘন্টা হোক, দশ মিনিট হোক, পনেরো মিনিট হোক, রাখতে হবে নিজের জন্য সময়। আর সেখানে এক কলি দু কলি হোক, গানের বা সুর মেলানো একটা কিছু ব্যাপার রাখবেন, দেখবেন নিজেকে অনেকটা বেশি ফ্রেশ লাগবে এবং হালকা লাগবে। সঙ্গে থাকুন, আবারও ফিরব গান ভালোবেসে গানের আড্ডা নিয়ে। আমি সৌভিক।

তো আড্ডা চলছে গান মুসাফিরে, আজকে গান ভালোবেসে গান নিয়ে। তো জীবনে আমি একটা কথা প্রথম থেকে প্রায়ই বলি যে কোনো কিছুর আশা করাটা ঠিক নয়, এক্সপেকটেশন না রাখা মুহূর্তগুলো অনেক কিছু আপনাকে ফিরিয়ে দেবে, আবার এক্সপেক্ট করা মুহূর্তগুলো আপনার থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে। তাই ভাবতে হবে জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি একা, কেউ আপনার সঙ্গে নেই, তাহলেই দেখবেন জীবনের সব কঠিন মুহূর্ত আপনি এক তুড়িতেই পার করে দিতে পারছেন। এবার গানের কথা বলতে গেলে একটা কথা আমার মনে পড়ে যায়, এই যে গান এমন একটা সুর, ভাবুন যে সুরটা ধরুন পুজোর সময়, এই যে মহালয়ার একটা সুর, একটা অদ্ভুত একটা ওই মুহূর্তটা আপনাকে পুরো একদম অদ্ভুত একটা ঘুরে নিয়ে চলে যায়, এবং ওই ব্যাপারটা শুনলেই, ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা শুনলেই আপনার কিন্তু মনে হয় যেন পুজো এসে গেছে, যেন পুজোর মধ্যে আছেন। এইখানেই কিন্তু একটা ভালো লাগা, এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা, সেটা যদি আপনি দিনের যে কোনো সময়ে শুনতে পারেন তাহলেই মনে হবে যেন মা আসছেন। দেখবেন মনটা কতটা চেঞ্জ হয়ে যায়। এইখানেই বলে গান বা সুর বা ওই যে মহালয়ার পর্বটা। তবে কারো কারোর মতে একটা জিনিস আছে নিশ্চয়ই, যে দূর মহালয়াটা ওই পুজোর আগে 7 দিন আগে বা 15 দিন আগে ওটা শুনতেই বেশি ভালো লাগে, এই আগে থেকে কি হঠাৎ মাঝে মধ্যে শুনব, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত ভালো লাগা থাকে। যখন আপনার খুব মন খারাপ হবে খুব, তখন এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এইটা মাঝে মাঝে চালাবেন। এই গানের যে মাঝের মুহূর্তগুলো আপনাকে সত্যিই মনে করিয়ে দেবে আপনি একা নয়, উৎসব আসছে একদম কাছে, মা আপনাকে আশীর্বাদ করছেন। দেখবেন জীবনের সব কঠিন মুহূর্তগুলো আপনি খুব সহজে এক নিমিষে পার করে গেছেন। আরও একটা কথা বলবো এই গানের প্রসঙ্গে, সেটা হচ্ছে এই যে আমরা প্রতিনিয়ত অনেকেই এখন ব্যাপারটা করছেন কানের হেডফোন ইউজ করে গান শোনা, এটা আমার মনে হয় যতটা কম করা যায় ততটাই ভালো। এক্ষেত্রে কিন্তু প্রতিদিন আপনি আপনার বিপদকেও ডেকে আনছেন। কানের যে একটা ক্ষমতা, একটা শোনার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু ক্রমশ কমতে থাকছে যখন আপনি লাউডস্পিকারে, যখন এই কানের হেডফোনে ওটাকে জোরে চালিয়ে শুনছেন। কানের যে স্বাভাবিক ব্যাপারগুলো সেগুলো কিন্তু ক্রমশ দিন বা দিন কমতে থাকছে। মাথায় রাখবেন এই ব্যাপারটাকে, অবশ্যই মাথায় রাখবেন গান ভালোবেসে শোনার সময়ও আপনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, আপনি ব্লুটুথ স্পিকারে শুনুন কিংবা আপনি মোবাইলটাকে দূরে রেখে স্পিকারটাকে এ করে তাতেও শুনতে পারেন, কিন্তু পারবেন যতটা চেষ্টা করুন কমানোর ওই হেডফোন ইউজ করার। আমাদের গানটা জারি থাকবে, আবারও ফিরব, সঙ্গে থাকবে।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল একটা গান ভালোবেসে গান। দেখবেন অনেক জায়গায় বিদেশে তো এই ব্যাপারটা আছেই, এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই যে পাড়ায় পাড়ায় বা কোনো একটা সুন্দর জায়গায় অনেক মানুষের জমায়েত, সেখানে গান গাইছেন মানুষ, পাশে থাকবেন, এড়িয়ে যাবেন না, কারণ সে কিন্তু আপনাকে শোনানোর জন্যই গানটা গাইছে। হ্যাঁ, হয়তো তার কিছু অর্থের ব্যাপারটাও মিটছে, কিন্তু প্রকৃত যদি ব্যাপারটা ভাবা যায় তাহলে কিন্তু আপনাকে সে ভালো রাখার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। অবশ্যই এড়িয়ে যাবেন না, একটু শুনবেন, তাদের পাশে দাঁড়াবেন। কিংবা ধরুন এমন অনেক জায়গায় আছে, যেমন ট্রেনে বা বাসে অনেকে গান গান, দেখবেন হয়তো এমন অসাধারণ গানও অনেকে গান যেটা হয়তো ভাবনারও বাইরে, পাশে থাকবেন। radiobalani.com-এর পক্ষ থেকে সেই সব যারা প্রতিদিন লড়াই করছেন বাসে, ট্রামে কিংবা রোড শো এর মাধ্যমে, তাদের সকলকে radiobalani.com-এর পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছি, কারণ তাদের এই লড়াই অনেক মানুষকে ভালো রাখছেন। আর এই গান ভালোবেসে গান, সত্যি যেভাবে আপনারা ভালোবেসে গাইছেন আমাদেরকেও আপনারা ভালো রাখছেন, তাই তাদের জন্য আমাদের আবারও শুভেচ্ছা। এবং আরও আরও বেশি করে গান শোনা হোক, গান গাওয়া হোক, কোনো আসরে নিজের মতো করেই দুকুলি গান গাইবেন, সুর নাও ঠিক হতে পারে, ঠিক আছে, আপনি তার প্রকৃত গান নিয়ে চর্চা করেন না, কিন্তু তবুও মনের আনন্দ দিতে গানকে বেছে নিন, সঙ্গী করুন। কথা দিলাম সে কিন্তু আপনাকে কখনো ধোকা দেবে না, বরং আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। করোনার সময় প্রচুর এরকম যারা নতুন করে নিজেদের মেলে ধরেছেন, এটা যেমন একটা দিক, ঠিক সেরকম অনেকের কাছে অনেক রকম কথা উঠেছে যে এরা জানে না, কিছু নয়, তবুও কেন করছে। কিন্তু আজকে সেই সুপ্ত ভালো লাগাটুকু এখন সে চর্চায় গায়ক হয়ে উঠেছে, এটা একটা নতুন দিক কিনা? অবশ্যই দিক। আজ হয়তো আপনি ভালো গাইতে পারছেন না, কিন্তু আপনার এই গান গাওয়ার প্রথম নেশাটা, ভালো লাগাটা হয়তো আগামী দিনে আপনাকে শিল্পীও করে তুলতে পারে, গায়ক কিংবা গায়িকা। ভালো থাকুন, দেখা হবে, আরে ভাবি, শুনতে থাকুন আবারও radiobalani.com প্রতিদিন 24/7। দেখা হচ্ছে।

আচ্ছা, আপনি প্রেমপত্র পেয়েছেন? বেশ জমিয়ে গুছিয়ে একটা সুন্দর হাতের লেখায় প্রেমপত্র পেয়েছেন। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্যাপশন কিংবা গুছিয়ে ডিজিটাল কালিতে কোনো লেখার কথা বলছি না, সত্যিকারের প্রেমপত্র। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান সেই গল্পটা, +447503965712। ততক্ষণ শুনতে থাকুন পরপর তিনটে গান। ফিরছি গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে .com। মন যখন নিরুদ্দেশ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। প্রেমপত্র কিন্তু প্রেমের গভীরতা অনেক বেশি বাড়িয়ে দেয়। প্রেমপত্র বা লাভ লেটার প্রেমের মাধুর্য একদম অন্যরকম জায়গায় নিয়ে যায়। আপনি যদি এখনও আপনার প্রিয় মানুষকে লাভ লেটার না লিখে থাকেন, তাহলে চটপট লাভ লেটার লিখে ফেলুন। এতে প্রেমের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। একজন বিশেষ মানুষ ছিল যাকে আমি নিয়ম করে প্রেমপত্র পাঠাতাম, এবং তখন বয়সটা ভীষণ কম, তার ঠিকানায় চিঠি পাঠানোর সাহসটা থাকতো না, কিন্তু এমন একজন মানুষের কাছ থেকে পাঠাতাম, সে তার ভীষণ প্রিয় একজন বন্ধু ছিল। কিন্তু পরে গিয়ে জানতে পারি যে সেই মানুষটা আমি যাকে চিঠি পাঠাচ্ছি তার কাছে চিঠিগুলো পৌঁছাচ্ছে না, এবং সেই চিঠিগুলো তার কাছে অবধি পৌঁছে দিচ্ছে না। সে নয় চিঠিগুলো রাস্তায় ফেলে দিত বা ছেড়ে দিত বা পুড়িয়ে দিত, সেটা পরে সে একজন মানুষকে বলে এবং আমি তার থেকে জানতে পারি। খুব এম্বারেসিং একটা ঘটনা এই প্রেমপত্র পাঠানো নিয়ে। আসলে মানুষকে বিশ্বাস করতে গেলে 10 বার ভাবতে হয়। আছে নাকি প্রেমপত্র লেখা নিয়ে ভালো খারাপ এক্সপিরিয়েন্স, সবটাই শেয়ার করুন আমার সঙ্গে +447503965712। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা দিচ্ছি প্রেমপত্র নিয়ে। ভীষণ ভালো একটা বিষয় প্রেমপত্র, যেটা আপনি চটপট লিখে ফেলতে পারেন আপনার প্রিয় মানুষের জন্য এবং রাগ ভাঙানোর ক্ষেত্রে হতে পারে বা সম্পর্ককে এনহ্যান্স করার জন্য প্রেমপত্র কিন্তু একটা দারুণ টনিক। এরকম অনেক সময় হয়েছে যে বা সম্পর্ককে এনহ্যান্স করার জন্য প্রেমপত্র কিন্তু একটা দারুণ টনিক এরকম অনেক সময় হয়েছে যে অনেক

জন্য হলেও বেশ ভালো লাগবে, বেশ অন্য রকম লাগবে। তাই দেরি না করে চটপট আপনার প্রিয় মানুষকে প্রেমপত্রটা পাঠিয়ে ফেলুন। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিং .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কী ডিসাইড করলেন তাহলে? প্রিয় মানুষকে চিঠিটা তো লিখবেন, লিখেই ফেলুন, চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে ফেলুন আপনার মনের বার্তাগুলো। বা চাইলে আপনি আমাকেও চিঠি লিখতে পারেন, প্রেমপত্রও পাঠাতে পারেন। আর যদি মনে হয় যে প্রেমপত্র পাঠানোটা একটু চাপের, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, পাঠাতে পারেন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিং .com, মন যখন নিরুদ্দেশ।

ডেনিম, নামটা শুনলেই আমাদের মনে পড়ে জিন্সের কথা। এমন এক পোশাক যেটা পরে আমরা যে কোনো সময় বেরিয়ে পড়তে পারি, যেমন সুবিধাজনক তেমন আরামদায়ক আর ফ্যাশনেবল। কিন্তু এই যে জিন্স, যেটা ছাড়া আমাদের এখন একদিনও চলে না, আর সবার ওয়ার্ড্রপে কম বেশি জিন্স থাকে, সেটা যে একদিন এইরকম ফ্যাশন দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেই সম্বন্ধে কিন্তু একটা সময় মানুষের কোনো ধারণাই ছিল না। কারণ সেই সময় এই জিন্স পরত শ্রমিকরা, আর সেটাই এখন ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে। সেই জিন্সের জন্মটা কীভাবে হলো, আর সেটা কীভাবে ফ্যাশন দুনিয়ায় চলে এলো, সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। সঙ্গে রয়েছে আমি অনামিকা, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই ডেনিমের গল্প নিয়ে থাকবো। তবে তার আগে এখন শুনবো পরপর তিনটে গান, ফিরে আসছি গানের ওপারে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

কলেজ হোক কিংবা বন্ধুর সঙ্গে আড্ডা, ট্রাভেলিং হোক কিংবা শপিং, পছন্দের পোশাকের তালিকার একেবারে প্রথমেই যেটা থাকে সেটা হলো জিন্স। আর সেই কারণেই সবার ওয়ার্ড্রপেই কিন্তু কম বেশি জিন্স দেখা যায়। আর সেই জিন্সের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে জিন্সের কথা বলছি, সেই জিন্স যে একদিন একেবারে ফ্যাশন দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেটা কিন্তু একটা সময় কেউ ভাবতেও পারেনি, কারণ এই পোশাকটা তখন শ্রমিকদের জন্য তৈরি হয়েছিল। এই যে পোশাক, তার যে জন্মটা সেটা কিন্তু খুব একটা নতুন নয়, কয়েক দশক নয়, কয়েক শতক বছর আগে এই পোশাক প্রথম তৈরি হয়। আর সেটা হয় 19 শতকে ফ্রান্সের নাইমস শহরে, সেখানেই প্রথম আবিষ্কৃত হয় জিন্স। আর সেটা যেই কাপড় থেকে তৈরি করা হতো তাকে ফরাসি ভাষায় বলা হতো সার্জ, যাকে নাম দেওয়া হয় সার্জ দ্য নাইমস, আর সেটাকেই সংক্ষিপ্ত করে বলা হয় ডেনিম। আর তারপর ধীরে ধীরে সেই ডেনিম গোটা ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। এই ডেনিমের গল্প জারি থাকবে তবে গানের ওপারে, চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন।

0: তোর পাশে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

সারা বিশ্বে ডেনিম প্রেমী মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়, কারণ সকলেরই পোশাকের যে পছন্দের পোশাকের তালিকা, সেখানে কিন্তু জায়গা করে নিয়েছে ডেনিম। তাই সবারই ওয়ার্ড্রপে কম বেশি দেখা যায়। আর এই ডেনিম যেটা এখন ফ্যাশন দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেটা যে এইভাবে ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠবে সেটা কিন্তু একটা সময় কেউ ভাবতেও পারেনি। কারণ এই পোশাকটা যখন প্রথম বানানো হয় তখন সেটা শ্রমিকরা পরতেন, আর তারপর ধীরে ধীরে সেটা গোটা ইউরোপে জনপ্রিয়তা লাভ করে। প্রথমে আমরা জানি যে 19th century ফ্রান্সে এই ডেনিম আবিষ্কৃত হয়, আর তারপর সেটা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুনছেন রেডিও বাংলানেট.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ডেনিম নিয়ে কথা বলছি, এই ডেনিম প্রথম যখন তৈরি হয় নাবিকদের সেটা ভীষণ পছন্দ হয়। যদিও আমরা বিভিন্ন রঙের এখন আমরা ডেনিম দেখতে পাই, কিন্তু প্রথম যখন ডেনিম তৈরি হয় সেটা কিন্তু নীল রঙেরই শুধুমাত্র হয়েছিল, কারণ এটা শুধুমাত্র সেই সময় শ্রমিক এবং পরিশ্রমী মানুষ যারা তারা পরতেন। আর তাদের জামা কাপড় যেহেতু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত, আর এই জিন্সে নোংরা সেভাবে বোঝা যায় না, তাই তাদের রং নীল রাখা হয়। এই যে আজকে আমরা ডেনিমের গল্প, জিন্সের গল্প নিয়ে রয়েছি, সেই গল্প তো জারি থাকবে, তবে এখন রয়েছে পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্লু জিন্স হোয়াইট শার্ট সবারই বোধহয় অল টাইম ফেভারিট পোশাকের মধ্যে একটি, আর সেই জন্যই কিন্তু সবার ওয়ার্ড্রপেই কম বেশি জিন্স দেখা যায়। আর সেই জিন্স যেটা পরে যখন খুশি বেরিয়ে পরা যায়, আর সেটা যেমন আরামদায়ক তেমনি সুবিধাজনক এবং ফ্যাশনেবল। আর সেই জিন্সের গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই জিন্স নিয়ে যে কথা বলছি সেটা যদিও উনিশ শতকে প্রথম ফ্রান্সে আবিষ্কৃত হয়, আর তারপর সেটা ধীরে ধীরে প্রথমে ইউরোপে, তারপর আমেরিকায়, এবং এখন সারা বিশ্বে সেটা জনপ্রিয় পোশাকের মধ্যে একটি। আর সেই জিন্স যার যে জনপ্রিয়তা সেটা কিন্তু একটুও কমেনি, বরং প্রথম দিকে যদিও এটা শ্রমিকদের কথা ভেবেই বানানো হয়, কিন্তু এটা ধীরে ধীরে একেবারে ফ্যাশন দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নেয়। আর ১৯৭০ দশকে সেটা এতটাই জনপ্রিয়তা লাভ করে যে সারা বিশ্বেই সেটা ছড়িয়ে পড়ে। আর সেই জিন্সের গল্প করতে করতেই এখন আমাদের সময় হয়ে গিয়েছে গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ডেনিম নিয়ে। ডেনিম যা সারা বিশ্বে এখন জনপ্রিয়তা লাভ করেছে একটা সময়, যদিও এটা যখন প্রথম বানানো হয় তখন সেটা শুধু শ্রমিক বা পরিশ্রমী মানুষরাই পরতেন। তারপর ধীরে ধীরে সেই পোশাক সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে এবং এখন সেটা ফ্যাশনে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর জিন্স শুধু নয়, ডেনিমের কিন্তু জ্যাকেট থেকে শুরু করে নানা রকমের পোশাক সবাই ব্যবহার করেন, আর সেই ডেনিম দিয়ে এখন নানা রকমের অ্যাক্সেসরিজও কিন্তু বানানো হচ্ছে। আর সেই সব কিছু মিলিয়েই কিন্তু ডেনিম যা এখন ফ্যাশন দুনিয়ায়। আর এই ফ্যাশন ট্রেন্ডটা 1970 সালে গৃহীত হয়, আর তারপর সেই ডেনিম নিয়ে উন্মাদনা আজও বিন্দুমাত্র কমেনি। আর সেই ডেনিমের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন চক নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

দুজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আজ চাই।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
4: সময়।
3: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কত ছবি আঁকা থাকে সাদা কালো ক্যানভাসে। মাঝে মধ্যে মনে হয় যে এটা একটা কবিতার লাইন নয়, এটা যেন জীবনের ক্ষেত্রেও সম্পূর্ণভাবে প্রযোজ্য। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব কিছু কথা ছবিকে নিয়ে, ইনফ্যাক্ট কিছু ছবিকে নিয়ে। তবে সেই ছবি কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, মানে এরকম কিছু ঘটনা যেগুলো কিনা আমাদের মনের মধ্যে একদম ছবির মতন ছাপা হয়ে যায়। মানে অতীতের এরকম কিছু কথা, এরকম কিছু ঘটনা যেগুলো সারা জীবন আমাদের মনের মধ্যে ছবির মতন থাকে। তো এরকম কয়েকজনকে আমি জানি এবং তাদের কিছু ঘটনাও আমি জানি যেগুলো তাদের জীবনে একদম ছবির মতন ছাপা রয়েছে। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: গল্পগুলো এরকম যেগুলো চাইলেও ভোলা যায় না। ইনফ্যাক্ট এটা শুধু গল্প নয়, এটা কিছু ঘটনা যেগুলো একদম ছবির মতন ছাপা থাকে আমাদের মনে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই শেয়ার করতে চাই আমার এক বন্ধুর কথা। তার জীবনে একটা সকাল কিন্তু সে কোনোদিন ভুলতে পারে না, সেটা হচ্ছে কোনো এক সকালে, শীতের সকালে তার ঘুম ভেঙে গিয়েছিল এবং ঘুম থেকে উঠে সে তার বাড়ির সামনে যে বাগানটা সেখানে গিয়ে দাঁড়িয়েছিল চুপ করে, খুব ছোট তখন, কিন্তু সেই মেঘলা শীতের সকাল, তার বাড়ির সামনে শিউলি ফুল, শিউলি সদ্য ফোটা শিউলি ফুলের গাছ, এই পুরো দৃশ্যটা তার মনের মধ্যে একদম ছবির মতন আঁকা রয়েছে। আর সেই ছবি সারা জীবন থেকে যাবে তার মনের মধ্যে, এই কথাই বলেছে সে। তো রেডিও বাংলা নাই ডট কমে এরকমই আরও অনেক ছবির কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: তাকদুম তাকদুম বাজাই আমি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই সব ভুলে যায়।